এতক্ষণ নিবেদিত হল ভক্তিগীতি সুরাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানে ভক্তিগীতি নিবেদন করলেন দেবাশিষ দত্ত। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন হায়ুনে খরাং, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজারের তথ্যভিত্তিক অনুষ্ঠান।

0: কাহাম আকাশবাণী আগরতলা খাই টাই যত লকরণ ফাচিং ফুকসংনি হামজং মাইফারি সঙ্গ তিনি ফুনি কৌরব পান্ডা হাইনি খরং তিনি সাংগ্রং সাল তালতুক তালনি সাল জিবা সাল জিব্রিরা থামজিবা তিপ্রে বিশি অগস্তালনি সাল সালদক সাল নিশাই নিশিদক ইংরাজি বিশি মিটার নিরা থামজিদক ফুটাব্রী এখবা সাসাই নিরা দক্ষিজুকু কিলহাচ ও পান্ডা আওয়াঙ্গি দো আনি অগস্তালনি সাল দক সাল ও সাল ন হিরুসীমা দে একবা হিরুসীমা সাল হই হায়ুঙ্গ বিশিব্রুম ন পালালে দঙ্গ বিশি রাজিসুকু ব্রিজিবা বিশিনি তিনি নিহাই সাল ন ইউএসএ একবা মার্কিন যুক্তরাষ্ট্র জাপানি হিরুসীমা দলিও একবা টাউন লিটল বয় মঙ্গুই পারমানবিক বোমা এনুলা গে বিরখংবাই খিকলাই পেখাগ্রব আবুবাই গবং মা বরক একবা সারা সারি সাইব গবং বরক নিলংমা গমালংবাইখ্যা তাই আবুনকারে হামিয়ারগো অংবাইখ্যা থিমানিয়াগুলো তাই ও হামিয়া তংনের বরক বহাই তাইব নই সারা সাইব গবং বরক নিলংমা আরি লংবাইখ্যা আও হায়ুং গনাঙ্গই টংগসংনি আওয়াইমুং তাই ও কিরমাই সিংসা পাতিমানো মৈটু খাইনা বাকিন তিনি নে ও সালন পালাই যাব তাই ও সালন বরম যাব আও হায়ুং খরঙ্গ তাবো খনালায়নে কক কাহাম হজরত মোহাম্মদ শিলংমানি কগ্রক কিসা নাইলায়নে বরক হামিয়ারক খরকসা বরক নফানো কাহাম বরক হই ওয়ানসগিয়া যত বরক নন বরক বহাইমাং নহনই ওয়ানসগো নিনি ইয়া ফার্মা বাংয়া ইয়াখাবা ইয়া ফার্মা কিসা হই মুংসা মুংসা লাজিনা কক করে তাই তামনি হিনমালে ইয়াফারনা বাকি এবার বৈন রথানিও খামরে মাসাই বাংয়া ইয়াফারমা পানো বেলাইকে হামকুগো রাংসাক রিচাকনকে শিকক মাংখর খগৈ নাই মানো ফিয়াবা ছয় সিমুংনলে খগৈ নাই মানে খরকসানি ফানো ফানগ্রী রাং গনাংরি গনাং বড় রংনি উগলগকে নাসিলামা এবা খামরানাই বরক রকসে বাংকুকনাই ফিয়াবা ছয় সিগ্রং বরক রকনিকে কিচিং হালকসে বাংকগো আশুকজরা খালাইকে কক কাহাম হজরত মোহাম্মদ শিলংমানি কগ্রক
1: অজরা খালাইনাই চেং লাইবুমানি কক থাইরক তিনি সালো তামা তামা পাতিখা চিচুকু চার্জিদক বিশিও ভারতনি কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটাল পুইলা টেস্ট টিউব নি বিশিংতি চারাই আচারিমানি সামুং আবো গপলাই অংখা হনে সাইমানখা মাইকে তঙতে গেসা চিচুকু চুকুচি সা বিশিও ইন্টারনেট নি বিশিংতি সামুং খাইনানি লামা ফিয়কসাখা আবো WWW এবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাইমেনি বিশিংতেই টিম বার্নার্সলি হিনে মঙ্গি খরকসা বরক ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ন সুনামখা ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অংখা কাইসা সিস্টেম যে সিস্টেমনি বিশিংতি খেচং ইন্টারনেট ন সামুঙ্গ kabangma lamati ke thapai mano te o world wide web snamjak manishukang ke scientist hai bororok te research khlainai eba juda juda mani khininati porinai rok simino internet no samungo thapai mano phia o world wide web phai mane ulo jeng hai joto bororok no internet no samungo थेपाइमान खा ताबो रमदी जुदा जुदा लिंक ते वेब पेज खोलोगनानि गाय कक थुम रुतुकनानि खरक्सा बायते खरक्सा करननानि ऑनलाइन निबिसिं दिखे परिनानि लेखा खलायनानि कक तमा परिनानि वीडियोस रक नायनानि एखबा ते बुकबा मा सामु रक्सन खलायमान खा तेगेसे तंगो चीचार दक्चिने बिशिवो माद्रास नि Madras High Court ekhaba dorbarnok songsa sakha Bharatni kaitham dorbarnok tongmani bisingo o Madras dorbarnok bokaisa khobjago te kai ningkha Bombay bai Calcutta ni dorbarnok phari aniya fos jorano sankhana lene laibumani ko
0: hau harike tab khnalaina সসা কামেনার কই ক কিসা খনালাইন সসন সং যতন চিনিও তাই চাবসাও সসন সাইমন খানকে ডায়াবেটিস বিমা রোগনি বাগই বেলাইন কাহাম

0: তাই হাই ব্লাড প্রেসার হইন কন্ট্রোল হয় সালব্রুম সসা নাইমানকে ব্লাড সুগার হইন জাগাও ফায় পদ্রপদ জাদ্রমি বিশ নুকজাগ জাপানিজ লং গ্রিন কারিপসা বারপাপ্তা বালার খিলা খিরাপতি হাইব্রিড নি বিশিং নুকজাগ প্রিয়া পোষা সংযোগ আবহাওয়ক কানিয়ানি জরারকে টংলা মলনি বাকে জানুয়ারি ফেব্রুয়ারি তাল কাইমানো তাই ওয়াতি মলনি বাকে মে জুন তাল কাইনানাই তাই কিসা কুচুক থাইকে এপ্রিল তাল কাইমানো বিথি বেড়াই হিংকে বনো একর কাইসও বিশিয়াপানো নৈশি মালখংসুক মুসুক বিখি এবার জাবরা কসক হা বাইকে পইলা আলচুলাইফ্রু কাহামকে সাপলৈ রিনা নাঙ্গান তাই পাইথাক আল বাইফ্রু সের নৈজিবা ইউরিয়া সের থামচি এস এস পি তাই সের থামচি এম ও পি রই কাহামকে হাবাই সাপলৈ রা নাঙ্গান মহাকে তিয়ার খাইমানিয়া গ্রহ গাইনাই বুথাই গবাং থাইমানি বা থাইয়া আব বৌয়া বুবার বারমানোর গেছে হঙ্গ বরী বুবারন গবাংখে বারে উইমান খাঙ্গে বুথাই বহাইন গবাং ন থাইনাই আবন বাকে জন জিব্রালিক এসিডনি কাইসা বিথি দঙ্গ আব ন স্প্রে খাইগেনকে বরী বুবার গবাংখে বারনাই তাই বুথাইব গবাংখে থাইনে জন থাইমান ইয়া গলব বেমারে র গবাংমা নুকজাগো সসানি আরো অংকা পুইলাও দ পাউডার মিলিউড থাই কাইসা বেমার নুকজাগ আবো বুলাইনি বিশিং সাকা কিটিং কিটিংকে কুফুর কুফুরকে নুকজাগ উলোকে বুলাই চাক সাবই থাইবানো থাঙ্গো হে আবনি ইয়া কাকনা হে কার্বন ডাইজিম এবা কন্টাপ ফাইভ টু এম এল এক লিটার তৈয় সাপলৈ স্প্রে খাইকেনা কেসে হলসং হনো তাই মাসি রক বহাইন বথাই চিকন চিকন ফুরু করাও মাসি রক বাখান কাঙ্কে ফুগুই ককই মকই খাই খিবি হাইকবা আবথাই সগুই বথাঙ্গ আবুন ইয়াংনি কাতিনা কাঙ্কে মেলাথিয়ন হাইকবা হিলিথিয়ন বিথিন অবহাইন এক লিটার তৈয় টু এম এল বিথি সাপলৈ স্প্রে খাইনাই অমাকে খাইকে বুথাই কাহামানো তাই মিলিক মিলিক হে তরানো আও অবাকে জন সসান কাহামকে খাইমান লাইকে তাই গবাংকে খাইকে জন হাতিরগো বোতলাঙ্গই ফালই রং পয়সার আজিউই নক নকুঙ্গ চুবাই মানো আশুক দ্বারা খালাইকা সসা কামিনার গে ককিসা
1: চাবুক জন খালাইনাই সা খামক্রাই তিনি জন খালাইনাই এস এল ই একবা অবন সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস নি হঞ্জাগো তাবগব তমা বেমার হঙ্কাই অব কাইসা অটো ইমিউন বেমার অবনি কক মাঙ্গা যে চিনি বসাকনি যে ইমিউন সিস্টেম ইয়াকবা বেরাম বেমার রক বাই সলাইনানি যে সিস্টেম তমানি ইমিউন সিস্টেম চিনি বসাক বিশেষ আব চিনি বসাকনি যে কাহাম টিস্যুস এবার সেলস রকনো হাইন হাই তেসা চপ রক অব রন্দি জুদা জুদা চিনি বুকুর ইয়াকবা বসাক বিশিনি জুদা জুদা অর্গ্যানস রমদি কিডনি জোড়া ব্রেইন ইয়াকবা অমহাই তে কুবনি থাইরগব অ বেমার মানজাগি মানো তাবুক অবং মানি বাহাইকে অং হানি নাইকাহাঙ্কাই আব রমদি বাকসাবা যে আচায়নি সিমিন তুমুং জাইতি গোষ্ঠী ও নগ্ন খুঙ্গ কেব মানজাক নাইরক তংখাঙ্কাই আবো চারানি থানিব অঙ্গেই মানো ইয়াকবা তেবাকাই হাপার নি বিশিংতে যে হাপার নবার তিবার চাই হাপার নি বিশিং হামিয়া নি

0: 알로 할까해? 응가나 한걸 베렘니 역마 살나르그이 반다 아버 청소자가는 BBI 등록하라고 아버냐글로 아로 바나록 디사자가는 따이 호구무 반다라고 청소자가는 흔히 자작하 지바 살니심이 지신이 살 저라 ধর্মনগরনি বিবেকানন্দ সার্ধ বার্ষিকী ভবন সালথামরমই হুকুমু পান্ডা যোগালি জগনাহিনি সাজাক্ষা হাস্তে বেরমনি সুকান্ত আসাইমা সাল পান্ডা ধর্মনগর সংসার জগনাই আবঙ্গান বস্কাং অ অগস্ট আলিন সাল চিব্রী সাল মারিব
1: Ama haike barat haste, barat hakotor bishi, charchi, pungmani shal no, ba yokmani shal no rugi. Ama haike no, achugi art competition klaine bagi charai rogni bagi. Outlani New Capital Complex Secretariat compound no ungnai, augustalni, chuku shal mariwo. Obo, oro kaitham, category wo, ক্লাইজাক নাই গ্রুপ এও তঙ্গ বিশি জিরো নিসিমি বিশি দগ উমর নিচেরাই র গ্রুপ বিও তঙ্গ বিশি স্নি উমর নিসিমি চুকু উমর জরা তে গ্রুপ সি ও বিশি চি উমর নিসিমি চি নুই উমর জরা তে অর রেজিস্ট্রেশন খেলাইনে নিবাগেই আ সালন চুকু সালমারি ও ফুংনি দাম চি নিসিমি দাম পিসা তামানি জরাব রেজিস্ট্রেশন ক্লাইমার নাই
0: ও তাই সালে ইয়ং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড নিবাগৈ কইবলাই সাহর জাকা ও নিশাই নিশিদক পিসি নিবাগৈ আবু ও সাজাকা কইবলাই সগনি নাঙাই অগস্টনি সাল থামচিস সালনি বিসিঙ্গ ডিমাপুরনি এন ই জে সি সি তাংনগ সগৈনে নাঙানি সাজাকা অর সাজাকা কবিলাইনান বাকি বিশি চি চানিসিমি বিশি থামচি বিশি চি চানিসিমি বিশি থামচি উমনি বিশিঙ্গ না নাই অবহাই রচাবমুং মসাবমুং তাই ওয়ামুং সৈমুং অবহাই সামুঙ্গ গদালজাক অবতৈ বড়রক ন ও কবিলাইরি মানে হিনি সাজাক্ষা ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন বিভাগতেই সাজাকা জি এন এম চলাতাই ব্রী তাই এ এন এম ব্রী রকনি ট্রেনিং কোর্স নাই নিশাই নিশিদক নিশিসিনি বিশিনি বাগৈ আবন বাগৈ রেজিস্ট্রেশন অনলাইন বিশিংতেই খাইনা নাঙাই পাইথাক সালঙ্গে অ অগস্ট আননি সাল জিবা সালনি বিশিঙ্গ খাইনা নাঙাই সাজাখা আবনার গৈ তেব কাহামকে সাইসক্রব সিনাম সংখ্যাকে ও ওয়েবসাইটে থাঙ্গি নাইনা নাঙ্গানে www.dme.tripura.gov.in আর থাঙ্গি নাইনানি সাজাক্ষা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বাই কম থেংজাক ইউথ অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড নি কইবলার সাজাক্ষা বরক নি আমজমুং একবা পার্সোনালিটি টেস্ট দা ইন্টারভিউ ও পাসেঞ্জারন ফরমনি বাকি আমজং মুনাই বস্কাং সেপ্টেম্বর তালনি সাল সিবা সাল অনাইনি সাজাক্ষা অমনরগৈ তাইব কাহামকে সিনামো সংখ্যাকে ওয়েবসাইট থাঙ্গি নাইনেন সাজাকা https://tpsc.tripura.gov.in আর থাঙ্গি নাইনেনি সাজাকা
1: কৈশোর রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ

হাইন খরঙ্গ পাইথক খনলাখের চামু খনরখা অরুণাদ দেব বর্মা হাইন খরং পান্ডা ফুনি বগৈ তিনি আসুন যতন ফুঙ্কাহাম

এতক্ষণে রেলওয়ে শোনানো হলো। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্য ভিত্তিক অনুষ্ঠান হায়ংনে খরাং। আকাশবাণী বিলোনিয়ায় এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। অনুষ্ঠান আজ সকালে শুনবেন সকাল 7টায়, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানে বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, পরিবেশনায় শর্মিলা বসু। 8টা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। পদ্মাপুরণ অনুষ্ঠানে শুনবেন মনসা মঙ্গলের গান। সকাল 8:30 শুনবেন পদ্মাপুরণের 39তম পর্ব, বিষয় পুত্র শোক ও সোনাকার বিলাপ, পরিবেশনায় পরেশ চন্দ্র দে এবং সহশিল্পী বৃন্দ। 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 9:05। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 শুনবেন দেশবন্দনা দ্য শান্তপদক গানের অনুষ্ঠান, 10:30 শুনবেন ভজন নিবেদনে অনুপ জলোটা। বেলা 11টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11:05 এবং বেলা 1:40। বেলা 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, দুপুর 2টায় শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, কবিতার আকাশ কবিতা আবৃত্তির অনুষ্ঠান শুনবেন 2:15। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন মুনমুন মুখোপাধ্যায়। আমি নারী দুপুর 2:30 প্রথমে শুনবেন আমার কথা, পরে শুনবেন গুরুবারের আলাপচারিতা।

অনুষ্ঠান শুনবেন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ কতটা জরুরি এ নিয়ে বলবেন শিক্ষিকা রেশমি সাহা। তিনটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তিনটে বাজে পাঁচ মিনিটে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল পাঁচটায় এবং পাঁচটা বাজে পাঁচ মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি।

ছবির গান শুনবেন বিকেল 5:10 শুনবেন একই গীতিকারের গান, লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:45। সন্ধ্যে 6:00 ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বরচিত কবিতা পাঠ, পাঠ করবেন শ্যামল দেববর্মা, পরে শুনবেন ককবরক গান, পরিবেশনায় বিদ্যা জমাতিয়া, কিষাণবাণী সন্ধ্যে 6:30। 7:05 শুনবেন পদ্মপুরণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, শুনবেন পদ্মপুরণের 40তম পর্ব, বিষয় মালিক কর্তৃক বেলা বন্দন, সোনাকার বিলাপ ও বিপুলার বিজয়, পরিবেশনায় শ্যামল দাস এবং সহশিল্পী বৃন্দ। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদে শুনবেন 7:45 এবং 7:55। ক্যাম্পাস কুইজ রাত 8:05। 8:30 শুনবেন গুণীজন সান্নিধ্যে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি লেখক সুধীর রায়, অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে এবং সংযোজনায় টুটন চক্রবর্তী। 9:00 যুববাণী, 9:30 শুনবেন সরগম, অনুষ্ঠানে পূর্বীর আগে খেয়াল পরিবেশন করবেন গিরিজা দেবী, 10:00 শুনবেন চলতি সংসদীয় বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি যদি প্রচারিত না হয় তাহলে শুনবেন হারানো দিনের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী মিলনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রাবণের এই ঋণিঝিনি ঘন বরিশনে আমি শোকা বসে বললাম আপনাদের সঙ্গে কিছু তথ্য বাঁকাবাকি করে নেওয়ার জন্য। বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। আজ বিশে শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 6ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আজকের দিনের 1825 সাল ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয় 1890 সালের আজকের দিনে। 1906 বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম সংবাদপত্র প্রথম প্রকাশিত হয়। রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে 1914 সালের এই দিনে। 1914 সালের এই দিনে কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়। 1924 সালের আজকের দিনে। 1945 মিত্র শক্তি আমেরিকা

মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জামাইকা 1962 সালের আজকের দিনে। সাল 1991, 16 বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয়। ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত দামাটাও আইন অনুমোদন লাভ করে 1996 সালের আজকের দিনে। সরকারি নিয়োগে কোটা দক্ষিত। এবারে দেখে নিব জন্ম। সম্রাট গো টোবো জাপানের সম্রাট, এর জন্ম হয় 1180 সালে। ইংরেজ কবি আলফ্রেড লর্ড টেনিসন, এর জন্ম হয় 1809 সালের আজকের দিনে আর মৃত্যু 1892 সালে। ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী এবং চার্লি চ্যাপলিনের মাতা হান্না হো চ্যাপলিন, এর জন্ম হয় 1865 সালে, তাঁর মৃত্যু হয় 1928 সালে। ফরাসি সাহিত্যিক পল ক্লডেল, এর জন্ম হয় 1868 সালে। স্কটিশ জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিদ ও নোবেল পুরস্কার বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং, এর জন্ম হয় 1881 সালে আর মৃত্যু 1956 সালে। সাহিত্যিক ও সাংবাদিক কার্তিকচন্দ্র দাশগুপ্তের জন্ম হয় 1884 সালে, তার মৃত্যু হয় 1965 সালে। ভারতীয় অভিনেতা, পরিচালক ও নাট্যশিল্পী অহিন্দ্র চৌধুরীর জন্ম হয় 1896 সালের আজকের দিনে, মৃত্যু 1974 সালে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার নরম্যান গর্ডন, এর জন্ম হয় 1911 সালে, মৃত্যু 2014 সালে। মার্কিন অভিনেত্রী, কৌতুক অভিনেত্রী, মডেল, চলচ্চিত্র স্টুডিও ও নির্বাহী প্রযোজক লুসিল বল, এর জন্ম হয় 1911 সালে, মৃত্যু 1989 সালে। মার্কিন

বাংলাদেশি গীতিকার সুরকার ও লোকশিল্পী আব্দুল গফুর হালি এর জন্ম হয় 1929 সালে, মৃত্যু 2016 সালে। মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইউ এর জন্ম 1962 সালে। ভারতীয় বংশগত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার এম নাইট সেমালান এর জন্ম 1970 সালে। মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ভেরা ফারগিমা এর জন্ম 1973 সালে। নিউজিল্যান্ডীয় ক্রিকেটার জেসি রাইডার এর জন্ম 1984 সালে। এবারে দেখে নেব মৃত্যু। বেন জনসন, ইংরেজ কবি এবং নাট্যকার, এর মৃত্যু হয় 1637 সালে। ডিয়েগো ভেলাস্কেস, স্পেনীয় চিত্রশিল্পীর, মৃত্যু হয় 1660 সালে আর জন্ম 1599 সালে। লেখক, সমাজকর্মী কিশোরী চাঁদ মিত্র এর মৃত্যু হয় 1873 সালে, জন্ম 1822 সালে। পণ্ডিত রামভোজ দত্ত চৌধুরী, ভারতের স্বাধীনতা আন্দোলনের গান্ধীবাদী নেতা, সমাজ সংস্কারক ও কবি, এর মৃত্যু হয় 1923 সালে, জন্ম 1866 সালে। ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় 1925 সালে, জন্ম 1884 সালে। নোবেল বিজয়ী মার্কিন রসায়নবিদ আরভিং লেমুং ইউর মৃত্যু হয় 1957 সালে। তিনি 1932 সালে নোবেল জয়ী হন। ভারতীয় সঙ্গীতজ্ঞ মোহাম্মদ হোসেন খসরু এর মৃত্যু হয় 1959 সালে, জন্ম 1903 সালে। কিউবার রাষ্ট্রপতি, একনায়ক ও সৈনিক নেতা ফুল গ্যানসিও বাতিস্তা এর মৃত্যু হয় 1973 সালে, জন্ম 1901 সালে। ভূপেশ গুপ্ত, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এবং বিশিষ্ট সাংসদ, এর মৃত্যু হয় 1981 সালে, জন্ম 1914 সালে।

এর্সগার ডেস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানীর, মৃত্যু হয় 2002 সালে, জন্ম 1930 সালে। সাংবাদিক ও সাহিত্যিক সন্তোষ গুপ্তের মৃত্যু হয় 2004 সালে। এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম, ভারতীয় মডেল, অভিনেত্রী এবং চলচ্চিত্র জগতের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালক, এর মৃত্যু হয় 2006 সালে, জন্ম 1916 সালে। ইংরেজ বিজ্ঞানী স্যার বার্নার্ড লেভেল, এর মৃত্যু হয় 2012 সালে। সুষমা স্বরাজ, ভারতীয় রাজনীতিবিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর, মৃত্যু হয় 2019 সালে, জন্ম 1952 সালে। ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তীর জন্ম, দুঃখিত শ্যামল চক্রবর্তীর মৃত্যু হয় 2020 সালে। শ্রোতা বন্ধুরা, শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। এবারে বিজ্ঞাপন বিরতি।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: অনুষ্ঠানে এবারে একখানি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শ্রাবণী সেন।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: এবারে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করছি। প্রকল্প সমষ্টি উন্নয়ন কর্মসূচি, উদ্দেশ্য হল গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার, ইন্দিরা আবাস যোজনা, বাসস্থানের ব্যবস্থা করা,

গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি বা জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি লাভজনক কর্মসংস্থান সৃষ্টি করা, নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি, চাষের উপযোগী দ্রব্য প্রদান, জওহর রোজগার যোজনা, গ্রামীণ বেকারদের কর্মপ্রদান, নেহেরু রোজগার যোজনা, শহরের বেকারত্বের সমস্যার সমাধান, মিড ডে মিল স্কিম, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, সর্বশিক্ষা অভিযান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান, সুসংহত শস্য বিমা প্রকল্প, কৃষি শস্যের বিমাকরণ, অপারেশন ব্ল্যাকবোর্ড, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, জাতীয় সাক্ষরতা উন্নয়ন, সাক্ষরতার হার বৃদ্ধি, অন্ত্যোদয় অন্ন যোজনা, খাদ্য সুরক্ষা প্রদান, বন্দে মাতরম যোজনা, গর্ভধারণকালীন অবস্থার গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষা, জননী সুরক্ষা যোজনা, গর্ভবতী মহিলাদের যত্ন, স্ব-আধার প্রকল্প, মহিলাদের ক্ষমতা প্রদান, স্বাবলম্বন, পেনশন প্রকল্প, সবলা প্রকল্প, বয়সন্ধির মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যের সচেতনতা, নির্ভয়া ফান্ড, মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, সারাদেশে একই রেশন কার্ড চালু, প্রধানমন্ত্রী জনধন যোজনা, মহিলাদের বাধ্যতা ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা, মেক ইন ইন্ডিয়া, ভারতে পণ্য উৎপাদনে উৎসাহিত করা, স্বচ্ছ ভারত মিশন, ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নমামি গঙ্গে, গঙ্গাকে দূষণমুক্ত করা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট, বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা ভ্রূণ হত্যা রোধ, শিশুকন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষাদানের ব্যবস্থা, মিশন ইন্দ্রধনুষ, বিভিন্ন রোগের টিকা প্রদান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শহরের মানুষদের বাসস্থান ও আর্থিক উন্নতি, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা, ডিজিটাল ইন্ডিয়া, তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, স্কিল ইন্ডিয়া, শিল্পগত কাজের জন্য প্রশিক্ষণ দান, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, চাকরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, সামাজিক ক্ষেত্রে বিমা প্রকল্প, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, ব্যবসার জন্য লোন প্রদান, অটল পেনশন যোজনা, বেসরকারি কর্মচারীদের বার্ধক্য ভাতা, সদর গৃহ, গৃহহীন

মহিলাদের আশ্রয়ে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, এটি স্বাস্থ্য বিমা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বিনামূল্যে এলপিজি সংযোগ, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ফসলের নিরাপত্তার জন্য বিমা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা গরিব মানুষের সহায়তা, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা স্বাস্থ্য বিমা, কিষাণ সম্মান নিধি প্রকল্প কৃষকদের বছরে তিনটি কিস্তিতে 6,000 টাকা সাহায্য দেওয়া, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অতিরিক্ত বিনামূল্যে রেশন প্রদান, আত্মনির্ভর ভারত অভিযান শ্রমিক ও কৃষকদের আর্থিক সহায়তা, নিপুণ ভারত মিশন শিশুদের শিক্ষার উন্নয়ন ও দক্ষতা বিকাশ। বন্ধুরা, আপনারা এইসব প্রকল্পগুলি বিভিন্ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন। এবারে শরীর এবং স্বাস্থ্য নিয়ে টুকিটাকি পরামর্শ। বন্ধুরা, এই শ্রাবণের গণবর্ষণে ঘর থেকে বেরোনো মহাদায়, কিন্তু বেরোতেই হবে, কর্মসংস্থান তো করতে হবে, না হলে খাব কি, তাই তো? এর জন্য অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। যেমন যারা দ্বিচক্রযান চালান, তারা অবশ্যই রেইনকোট ব্যবহার করবেন, আর না হলে যারা পায়ে হেঁটে বা যানবাহনে চলাচল করেন, তাদেরকে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে, সঙ্গে পাতলা কাপড় বা পোশাক ব্যবহার করতে হবে যাতে সহজে শুকিয়ে যায়। বৃষ্টিতে ভিজে গেলে অবশ্যই সময় সুযোগ মতো স্নান করে নিতে হবে এবং সে পোশাকগুলিকে ধুয়ে ফেলতে হবে, না হলে পোশাকগুলিতে ছত্রাক জমে কালো কালো দাগ পড়ে যেতে পারে, তেমনি সর্দি কাশি বা জ্বর হতে পারে। ময়লা নোংরা জল অবশ্যই এড়িয়ে চলতে হবে, পানীয় জল বৃষ্টির আগে অবশ্যই সংগ্রহ করতে হবে, যদি সন্দেহ হয় অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে পান করতে হবে, কোথাও যদি বন্যা হয় তাহলে অবশ্যই বৃষ্টির জল সংরক্ষণ করে ভালো মতো ছেঁকে ভালো মতো ফুটিয়ে তারপর ঠান্ডা করে পান করবেন, তাহলে অনেকটা সমস্যার সমাধান হতে পারে। বন্ধুরা, শেষ করছি আজকের মতো আজ সকালে অনুষ্ঠান, কাল সকালে প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী মিলনিয়া, এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভান্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরো মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশনের সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভান্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরো মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্স

0: নেটফ্লিক্সের সহ কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর 93 বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
2: India is proud to be one of Africa's largest trade and investment partners. Our bilateral trade stands at $93 billion last year. Similarly, India has emerged as one of the top investors in Africa with cumulative investments exceeding $80 billion. And these are spread across a varied set of sectors from telecom, energy, pharmaceuticals, infrastructure, agriculture and digital services.
0: 2018 সালে উগান্ডার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে যে 10টি নীতির কথা উল্লেখ করেছিলেন, তার উপর ভিত্তি করেই ভারত আফ্রিকা সম্পর্ক পরিচালিত হচ্ছে। এই নীতির মধ্যে রয়েছে চাহিদাভিত্তিক উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের জন্য খোলা বাজার, ডিজিটাল বিপ্লবের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন ইত্যাদি। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী দল সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী শিক্ষাক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী যোশী বলেন, শিক্ষার গুণমান বৃদ্ধি, সব শ্রেণীর মানুষ যাতে শিক্ষার সুযোগ পান তা নিশ্চিত করা, এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ভবিষ্যৎমুখী এমন এক শিক্ষার পরিমণ্ডল গড়ে তোলা যা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নপূরণ এবং বিকশিত ভারত গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প চালু রেখেছে বলে লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা DPDP আইন চালু করেছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে এবং যুদ্ধের অবসানের দিকে আর এক ধাপ এগোনো যেতে পারে। তবে এই চুক্তিটি সম্ভবত ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের শর্তের উপর নির্ভর করবে। ট্রাম্প প্রশাসন আগেই এমন কোন চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে যা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে সুদৃঢ় করবে। যদিও ইরান প্রণালীটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে এবং বলেছে যুদ্ধ পরিস্থিতির আগের মতো এটি আর উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হবে না। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন ওমানের সঙ্গে চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কোন পক্ষ যদি এই প্রক্রিয়ায় বাধা না দেয় তবে যথাসময়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। নীতি আয়োগ রিমেইনিং কেয়ার স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন ভিকশিত ভারত 2047 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে ভাইস চেয়ারপারসন ডক্টর অশোক কুমার লাহিড়ি, প্রধান নির্বাহী কর্মকর্তা নিধি চিব্বার এবং নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালাসুব্রমণিয়াম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ইউনিসেফ, বিশ্বব্যাংক, UN ওমেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বিশ্বব্যাপী পরিচর্যা সেবা প্রদানকারী অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানান জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাসারগড়, কান্নুর, ইদুকি, এর্নাকুলাম, কোট্টায়াম, আলাপুজা এবং পাথানাম তিক্তা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্য 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের দেরাদুন, চামোলি, বাগেশ্বর জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভারী বৃষ্টির জন্য সংশ্লিষ্ট পরিষেবা দপ্তরকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। আমেরিকার সাম্প্রতিক বিধিনিষেধের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে ড্রোন রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা। চীনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে সম্প্রতি আমেরিকা চীনা ড্রোনের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি তারা 43টি চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করে। এর জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খড়াব, মানসি সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালি শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। মহিলাদের ডাবলসে সোনালী সিং ও ঋতিকা ঠাকুর কোরিয়ান জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই শ্রুতি মিশ্র ও ঈশান ভাটনাগর ভারতেরই সাত্বিক রেটি ও রাধিকা শর্মা জুটিকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছেন। হকিতে 16তম ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ডিভিশন এর সেমিফাইনালে উঠেছে ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। সেমিফাইনালে আজ কোয়েম্বাটোরে ওড়িশা পাঞ্জাবের মুখোমুখি হবে এবং ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের বিপক্ষে খেলতে নামবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরে কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভান্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরো মজবুত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি সংসদে পাশ হয়েছে। এরপর খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল দিল্লির ত্রিপুরা ভবনে কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম সোনার পদক জয়ী ত্রিপুরার কৃতি জুডোকা অস্মিতা দেকে সংবর্ধনা জানান। এই ঐতিহাসিক সাফল্যের জন্য তিনি অস্মিতাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা ত্রিপুরা এবং সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মঞ্চে অস্মিতাদের এই কৃতিত্ব ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক মাইলফলক। তার সাফল্য দেশের লক্ষ লক্ষ তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে। মুখ্যমন্ত্রী অস্মিতাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনের সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,

সংবিধানের 370 ধারা ও 35 প্রত্যাহারের পর গত 7 বছরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে গতকাল তিনি বলেন, এই সময়ের মধ্যে পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, উদ্যোগ ও খেলাধুলার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে। সচিবালয়ের টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে গতকাল তিনি একথা বলেন। তিনি প্রয়োজনে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে ড্রাগস ও অপরাধের বিরুদ্ধে অভিযানে গুরুত্বারোপ করেন। স্কুল কলেজ সংলগ্ন এলাকা, বিশেষ করে জিবি হাসপাতাল এলাকাকে অপরাধ মুক্ত রাখতে সিসিটিভির মাধ্যমে সর্বক্ষণ নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। পর্যটন শিল্পের বিকাশে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আগামী 9-17 আগস্ট অনুষ্ঠিতব্য হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসকদের সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দেন। এছাড়া তিনি রাজ্যের সার্বিক অগ্রগতি নিয়ে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন। ডাক্তারি পড়ুয়াদের এবছরের নিট ইউজি কাউন্সেলিং এর নিয়ম অনুসারে প্রার্থীরা আজ থেকে 13 আগস্ট সকাল 11টা পর্যন্ত তাঁদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং জানাতে পারবেন। প্রথম পর্বের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী 12 আগস্ট দুপুর 3টে পর্যন্ত চালু থাকবে, তবে ফি জমা দেওয়া যাবে ওই দিন সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া 13 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত চলবে। ফলাফল ঘোষণা হবে 17 আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের 18 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর 23 আগস্ট হবে তথ্য যাচাই প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় গতকাল কৈলাসহরে অনুষ্ঠিত হয় বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা শীর্ষক কর্মসূচি। কৈলাসহরের শ্রীরামপুরে সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমবেত শপথ বাক্য পাঠ করানো হয়। লোকসভায় ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 গতকাল পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বিলের লক্ষ্য হল বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। এছাড়া রাজ্যসভায় এদিনই পাশ হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026। উল্লেখ্য, বিলটি গত সোমবার লোকসভায় পাশ হয়েছিল। মূলত সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা আইন 1956 সংশোধন করে সুপ্রিম কোর্টে মোট বিচারপতি 33 থেকে বাড়িয়ে 37 করার লক্ষ্যে এই বিলটি সংসদের উভয় কক্ষে পাশ হল। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, সাংবাদিকদের মৃত্যু, স্থায়ী প্রতিবন্ধকতা, গুরুতর অসুস্থতা এবং দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির ফলে সৃষ্ট চরম সংকটের মুহূর্তে তাদের বা তাদের পরিবারকে জরুরি ভিত্তিতে এককালীন আর্থিক সাহায্য প্রদান করতে সামাজিক কল্যাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। লোকসভায় প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রেস ইনফরমেশন ব্যুরো এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার স্বীকৃত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিহীন সাংবাদিকরাও এই স্কিমের আওতাভুক্ত। এই প্রকল্পে সরকার 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষ পর্যন্ত 456 জন সংবাদকর্মী বা তাদের পরিবারকে 19,41,00,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এনএফআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, নারঙ্গি আগরতলা 15650 নাম্বার এক্সপ্রেস ট্রেন নারঙ্গি থেকে ছাড়বে আজ রাত 10:30। অন্যদিকে 15649 আগরতলা নারঙ্গি এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে ছাড়বে আজ রাত 11:30। এছাড়া 14619 আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ট্রেন ছাড়বে আজ রাত 11:30। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 15.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদে বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা সংবিধানী থামরা স্নিচি রায়দাতে থামচিবা এ রসামানী উল থাংনাই বিসি স্নিব জম্বুতে কাশ্মীরতে লাদাখ খুরসা জাকনাই স্লাইমুং ফাইকা হদালামনি বিশিংতেই বসাকা অজরানী বিশিং বেখ্রেপনি গবাংমা হামপ্রাই এংখাতেই রংসা খামনি সেপসাপ স্নামখনি লগে থংমুংনি দেখিল কতাল কতাল সেপসা পাজাইকা বতে বসাকা ব্রীতেই থাংলাই সুথগিয়া আমচাইনি বসংন খবই জেরক সয় সংবিধাননি মানথাইনি সেপলেজাগি তংমানি তাবুক বরক সয় মান বান্তামানই রাগই টংখা লোকসভাও মিয়া ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল নই সাই নৈচিদ পাশংখা অ বিল নটিসাকা কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমন অ বিলনি নাহারমুং অংখা তাবুকনি ব্যাংকিং সেপনি মুচুংমা সুপুংনাব কেরংনি সেপসাপন কতাল খাইমুং আবনকারীপুর রাজ্যসভাও মিয়া পাশংখা সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি স্নাম ফিরমুং বিল নই সাই নৈচিদ খুরসা থাইক্লাইও অ বিল থাংনাই তাংসালো লোকসভাও পাশংমানি সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি কেরং 1956 নাম ফিরমুং ক্লাই সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি খরক থামচি থামনি বাংরিবই খরক থামচি সিনি খাইনানো নাহারি তিসাজাক অবিল সংসদনি বাবাইনানি খতলানো পাশংখা মেডিকেল পরিণয় রকনি তাকলাইনি ডিউজি কাউন্সিলিংনি পুইলা বেরেমনি রেজিস্ট্রেশননি সামং মিয়ানি সিমি চ্যাংখা আবো অ তালনি সালচিনি সালমারি জরা তঙ্গানো মুচুংনাই রক তিনি নিশিমি সালচি থাম আগস্টনি ফুং দামচিসা জরা বরকনি মুচুংমানি লিস্ট এবার চয়েস ফিলিং খাই মানানো পুইলা রাউন্ডনি আজক থাই বাকনানি সামুং সালচি থাম আগস্টনি সিমি সালচি দক আগস্ট জোড়া চলিবানো আবুনি অংখারি সাকলাই জাগানো সালচিসনি আগস্ট আবুনি উল শ্রংাই রক সালচি চার আগস্টনি সিমি নই চি নই আগস্টনি বিশিং ক্রংজাক রংম থাও রিপোর্ট খাইনানি নাঙ্গানো আবুনি উল আগস্টনি সাল নৈচি থাম শ্রংাই রকনি ককথুম আমজগুই নাই জাগানো ককথুমতে আওয়াইমুং মন্ত্রী ইয়াকচু ডক্টর এল মরুগান সাকা ককতুমা থুমনাই রক থৈকাই সাক হামিয়া অংখাই এবার পাটিমুঙ্গ ক্লাইয়ে সাক হামিয়া নগ ক্লাই সাক হামিয়া তংহালগ বরকনি নুখুংন নাংমানি জরাও পুইলা বেরামনি রাংমানিনি চুবাচুইয়া ফানাও সাংবাদিক কল্যাণ সংকল্প চ্যাংজাগৈ টঙ্গ লোকসভাও মন্ত্রী ইয়াকচু সাকা প্রেস ইনফরমেশন ব্যুরো তৈ হাস্তে কেন্দ্র বাই নাইকলজাক হাপাংনি গসিমুং মানজা ককতুমা থুমনাই রকনি লগে লগে গসিমুংক্রৈ ককতুমা থুমনাই রব অস্কিম খবজাগানো হাস্তেনি বিভাগ পঞ্চায়েত ন খকা ইয়াকাকজাক খাইনানি কবক মুংনা রেখা হাস্তে ফাইন্দ্র সেনা রেড্ডি নালো আগরতলা প্রজ্ঞা ভবন মিয়া টিভি মুক্ত ভারত অভিযান সামং বতাংনি বখাগ সংসাজাক হজাকমুং সামং বতাংন চেঙ্গি হাস্তে ফসাকা খকা বেমার নতুয়ে জবা খাইনাব সাক খামনি রায়দা তৈ সিমিয়া বিভাগ লুকুরকনি সাক থারমুং বাই অ সামং বতাংন বসতাঙ্গি মা তলাংনাই পান্ডাব হাস্তেফা টিভি মুক্ত ভারত অভিযান এক নব চেঙ্গি রেখা ফেকমুং কারজাক ত্রিপুরাস নামতি সানাবো নাইকল ফাংনি বেবাক বেরেম তৈব কথাগুই সাক থারমুং তৈ সামং তাংনানি নাংনাই হিনি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া তাংন কতর টাক্স মনিটরিং সিস্টেমনি ককলাম সালাইমাব অকগ্ন সাকাব ব সাকা নাংখেতেইব আলাইদাকে টাক্সফোর্স নামই ড্রাগসতে রায়দাকরে সামংন কেবেঙ্গ ইয়াপরি রমনাই বেড়াইকি হামক্রাইও স্রাই স্রাই তংখনি সাকাব ফানবক্সিনী ককনা রেখা মন্ত্রী অক্রা বসকাংচুকু সালমারিনি সিমি চিসিনি সালমারি জরা সংসাজাকনা থাঙ্গি তংমা হর ঘর তিরঙ্গা সামং বুতাং তৈ বন্দে মাতরম ফিল সারা বাচি বিশি পুমা পালাইমানো রুগী সংসাজাকনা থাঙ্গি তংমা জুদা জুদা সামং বুতাং চাসারনাব মন্ত্রী অক্রা হাঙ্ক নাইকল ফাংন বেবাক বেরামনি যুগালিমুং নাহানা দাগিমুং রেখা আবনকারীব মন্ত্রী অক্রা হাস্তেনি জুদা জুদা হামক্রাইনি বাবাইন তুইব ককনা রেখা এনএফ রেলওয়েনি বখাক্তি সাজাখা লামদিং বদরপুর বেদেকনি নিউ হারাঙ্গা যাও রেল স্টেশননি লাইননি স্নাম ফিরমুংনি সামুং তাংজাগৈ তংমাবাই ট্রেননি জরা কিসা স্লাইজাখা নারেঙ্গি আগরতলা 15650 এক্সপ্রেস ট্রেন নারেঙ্গিনি সিমি তিনি হর দামচি সতি থামচি ফাইনানি লামডিওয়ানো 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস ট্রেন আগরতলা নিশিমে তিনি হর দামচিসা সতি থামচি নারেঙ্গি থাংনা লামডিওয়ানো আবনকারীব 14619 আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ট্রেন তিনি হর দামচিসা সতি থামচি থাংনা লামডিওয়ানো মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া দিল্লি ও কমনওয়েলথ গেমস ভারত জুদু ও ভারতনি পুইলা রাংসাক মেডেল মানায় ত্রিপুরানি জুদু থাই অস্মিতা দেন বরমিয়া ফারকা বিনিয়োগ আহমান মারি হাকতনি রাসাই রাসাই শিকলা থাই রকন খা থাংসারিওয়ানো মন্ত্রী অক্রা অস্মিতানি থিনাং থাংনি বাবায় তৈব হামক্রাই তুবুয়ানি বসকাংনি সালো ত্রিপুরাতে হাকতনি বুমুংকুচুগ তিসাওয়ান হনই খাকামানি কক সাকা খনা নিসিমি চুকুর সালমারি জরা উদয়পুর হাস্তে বেরেমনি সুব্রত মুখার্জী কাপ উমর চিসিনি বিশিনি ফুটবল বাতাইলাইমুং চেংজাগানো গুমতি

0: কোম্পানি স্পোর্টস অফিসার বিশাল সাহা কক নমা থুমনাই রকনে থুম অ কক নশাকা হাস্তিনে কাইচার হাঙ্কর অ বাতাই লাইমাবো মা জাগানা তাবুক নবার তিবারনি ককতমা বসকাং দামনি চিব্রিয় নখা মনাকজাক তঙ্গানে হাস্তিনি বেবা খাঙ্করও গবাং বাতি ওয়াউই মানহনি হজাক মংরখা নবার তিবার নাইখং তিনি সালনি সাকানে তুমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানে আইচুবুখাকো খামানি তুমারি তঙ্গানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস ককব্রুপাই ককতমা পরিমং তাবুক জরা তুই অরণ পাইখা উলনি ককতমা আবাই ইংগানের সানজা দামসনি দামই সতি ব্রৈচি বাবো
1: আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান পরিবেশনায় শর্মিলা বসু।

এতক্ষণ পরিবেশিত হলো গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। পরিবেশন করলেন শর্মিলা বসু। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

Oh,

রীতিমতো কানে সুখ সাব্য নয়তো বা ফার্মাকোলজি তাই নিয়ে আজ লেকচারে নাব্য লেকচারে নাব্য লেকচারে নাব্য ক্ষতি

ছিলেন রবীন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন নবজন্ম ছবি থেকে, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ, আর শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

গানটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে ছবি অশান্ত ঘূর্ণি, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রাজেন ঘোষ।

বোধহয় ছবির গানটির সঙ্গে শেষ হলো ছায়া গীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। আজ শুনলেন একই শিল্পীর গানটা, শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন পদ্মাপুরণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। শুনবেন পদ্মাপুরণের 39তম পর্ব, বিষয় পুত্র শোক ও সোনাকার বিলাপ। পরিবেশনায় পরেশচন্দ্র দাস, পরেশচন্দ্র দে এবং সহশিল্পী বৃন্দ।

0: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডিউ সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে

0: একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটার সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
1: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দোল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দোল কালচারাল একাডেমি।
2: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ।

0: হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি বিলুনিয়া দক্ষিণ ত্রিপুরা।
1: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

পদ্মাপুরণ অনুষ্ঠানে শুনলেন বনর্ষা মঙ্গলের গান, আজ শুনলেন পদ্মাপুরণের 39তম পর্ব। বিষয় ছিল পুত্রশোক ও স্বর্ণকাল বিলাপ। পরিবেশনায় পরেশচন্দ্র দে এবং সহশিল্পী বৃন্দ। পরবর্তী অনুষ্ঠান সন্ধ্যে 7:05। বিষয় মালিকত্রিক ভেলা বন্ধন, স্বর্ণকাল বিলাপ ও বিপুলার বিদায়। শুনবেন পদ্মাপুরণের 40তম পর্ব। পরিবেশনায় শ্যামল দাস এবং সহশিল্পী বৃন্দ। শোনার আমন্ত্রণ জানাই আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন অদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

আপনারা গানটি শুনলেন কুমার শানুর কণ্ঠে, শুনছেন গানে গানে অনুষ্ঠানে মহড়া ছবির গান। এবারে শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনছিলেন মোহরা ছবির গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। অনুষ্ঠানে এবারে আপনারা শুনবেন আন্দোলন ছবির গান।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে। মহড়া ছবির পরে শুনছেন আন্দোলন ছবির গান। এবারে গানটি শুনবেন অলকা ইয়াগনিক এবং কুমার সানুর কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হলো হিন্দি ছবির গান অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে আজ শুনলেন মহারাজ ছবির পর আন্দোলন ছবির গান। সবশেষ গানটি শুনলেন স্বপ্না মুখার্জি এবং কুমার সানুর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ পরিবেশিত হলো দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী মিলনীয়। এখন শুনবেন ভজন নিবেদনে অনুপ জলোটা।

চাই গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

mata ta yama lakshita babule amata te kokosa.

समय सर्वक नखा शिलाबा यशव खना यागर थंगा मेले

各个和尚我怎么等你来买个来尝等那你买个把不买等那各个和尚我不想不等你不能不痛快等那你买个

Mama,

bisa barang besar besar saya nasi kiat.

三三八来碰来咱的不得好了咱的不得好了咱的不得好了咱的不得好了

কলে বাবুনে কং সাগর বুঝি নাইন কুয়মনি কং অসাগর বুঝি নাইন পয়নি বুমা যাদু।

Tava canini tini, pula

Talk on a hopper, can't go on a bit, you got a watch.

一个全领又空啦。来

কইছিল ইয়ে তোর কচলে স্বামীর ইয়ে কথা কনো ও ইয়া ফাংলে রে থারে কবই মাফাই মাইলে বাবু ন ইয়ে করে থারে কবই মাফাই বছর বৈশা না পয়নি বুমা জাদু হাতেলে কত নেবাতে বারে যা সাফর ইয়ে ফান পছন্দ কাইছে বিনি বলে কেসানি বসা যাব হাতলা চামারে উড়ে তো ফানু তব বাবু নগ মেয়া হাতলা চামে।

ya lo. Tala mo so sine maliyah.

ya lực vâng. Ô chừng đi kỳ lạ nè tóc bạc tơ bơ sơ.

喽。啊，好重嘞！啊，给奶奶倒碗的不差。

아, 아빠 너무 살지.

la male que la nieve tampoco pasa.

ลูกบ่าวบ่าวสิกิเดมันน้อ

আও বেলা খানে খানা তো রেসাব মূ খাই মান লাগে অবংকা মল সম মডার্ন সং রেসাব নাই স্বর্ণমানিক মল সম বাইকলাই রেসাব চাক রেসাব মূ বেলা খানা তো চিং খাই মান লাগে ওজার ফাইডি খানা লাইন তা ওজর ককবর নিউ সাতলাইন স্র তাহুজরানি কক্রক নিউজ হেডলাইন শ্রঙ্কা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শাখা সংবিধাননি দামরা স্নিজি রায়দা থামচিবা এ রসামানি উলো থানাই বিসি স্নি ও জম্মু তাই কাশ্মীর তাই লাদাখ খুরচা জাকনাই সেলাইমু ফাইগা লোকসভা মিয়া বেঙ্কার্স বুকস এভিডেন্স বিল নৈশাই নৈজি দক পাশ ংখা অ বিল নটি শাখা কেন্দ্রনি রাংমন্ত্রী নির্মলা সীতারমন মেডিকেল পড়ায় রকনি তাকলাইনি নিট ইউজি কাউন্সিলিংনি পুইলা বেড়ামনি রেজিস্ট্রেশননি সামু মিয়ানি সিমি জেঙ্কা হাস্তেনি বেবাক পঞ্চায়েত ন খকায়া কাকজাক ক্লাইনা কবকমুং নারেখা হাস্তেফা ইন্দ্রসনা রেড্ডি নালো ফেকমুং কারজাক ত্রিপুরা সামটি সানা ও নাইকল ফাংনি বেবাক বেড়ামো তাইব কথাওই সাকথারাই সামু দাংনা নাংনাই হিনে সাকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা এন এফ রেলওয়েনি বখাক্তই সাজাকা লামডিং বদরপুর বেদেকনি নিউ হারঙ্গাজাও রেল স্টেশন লাইন ইসনাম জাকফির মুংনি সামু তাংজাগি তংমাবাই ট্রেননি জরা কিসা সলাইজাক্কা সামু নাইখুংনি চেতনাবাই তাই হুকবার নাইখুংনি চুবা চুবাই মিয়ানি সিমি বামুটিয়া ব্লকনি বেরেমুরা কমিউনিটি হল হুকবার খ্লাইনাই রকনি থানি সই রাংমারি বাই মাই পাইনা চেংজাখা মন্ত্রী করা প্রফেসর ডক্টর মানিক সাহা দিল্লি ও কমনওয়েলথ গেমস যদু ভারতনি পুইলা রাংসাক মেডেল মাননাই ত্রিপুরানি যদু থাই অস্মিতা দেন বরম ইয়াফারকা খানা নিসিমি চুকু সালমারি জরা উদয়পুর হাস্তে বেরামনি সুব্রত মুখার্জি কাপ উমর জিসনি বিশিনি ফুটবল বাতাইমু সংসার জাগানো বস্কাং দাম নৈশিব্রীয় নখা মনাকজাক টঙ্গানো হাস্তেনি বেবাক হাঙ্কর গবাং ওয়াদী ওয়ামানো হনই হজাক মরখা নবর দেবার নাইখুং তিনি সালনি সাকানি তুমারি 33 ডিগ্রি সেলসিয়াস নি গানিগিনি টঙ্গানো আসুক জরা খনা লাইখা তাউ জরানি ককবরক নিউজ হেডলাইন স্রপ

তাহতে খাব নয় কি জিং টাবুকনি অজরাও জিং খানালাই দমানে হাসুকনি রেজাবমুং পান্ডা হাসুকনি রেজাবমুং পান্ডাও জিং জাদুনি রেজাবমুং রক্ষণালাই গিয়া তেই মলসম মডার্ন রেজাবমুং নব জিং খানালাই গিয়া আউফারি জিং দেব চিনি আফাব জরা দমক জিং হাইনে হাই খানালাইওয়ানো রেজাবমুং টাবুকনি অজরাও রেজাবমুং খানালাইওয়ানো হাসুকনি রেজাবমুং

খানালা নেই তাবো গজরা ও রেসাপ লাল রিং পুইয়া মল সম্বাই রেসাপ সাপ রেসাপ টাংসা খানালা এনে ভাই দিই।

Hey.

ganong.

dim nan gin da ay ay.

呀，妈的什么呀，快的个巴掌，个巴掌进屋把门哦。

같아. 고마 고마해라. 살롱아.

ina chonga santa ko marpuan bilmatom ki

sa alon. Wow!

ันดีลุมารังเอ็นมามังแม่นกีที่

0: Belakin akhirnya tu tahu rasa macam kena mana lagi ya. Fadi hanya hai naik naik lehana, bong tu bo, sabutong. Hello. Hello.
1: Hello.
0: Di por kaham buku?
1: Di por kaham. Ayang lor bazar ni rakyat saya kerja.
0: Lor lihat bazar ni na.
1: Rakyat.
0: Oh, belai kelam suku buku nana. Shadi dah. Aku
1: kap bandar tenggelam.
0: Mui tu mana panda?
1: มันจะมันตันนะอืมนะอีไอ้ครูโรงนี่นะมันจะมันพอแต่อุตรกับผู้จ้างใครจะมาอ่ะต้องไปเรียกแล้วจ้ะอืมข้าต้องข้าจังมันก็ใช้จังแต่ข้าต้องข้าจังมันเนี่ยมันต้องอ่ะมันต้องรีบไปดิเพราะต้องมาทำต้องทำนะมันจะข้าจังอืมไอ้ที่ก็ข้าบอกเลยว่าท่านนี้เนอะอืมแต่มันจะฟังใช่ไหมแต่ว่าเราฟังเรื่องไปดิไปกี่รูปอืมโอ้โหช่างพ่ออ่ะครูโรงก็
0: เขาขอรับไปยิ่งช่างรับไปดิเพราะเขาขอรับไปดิเพราะเจ้าดีนั้นช่างคุณนุ่งนั่นนี่เขาไม่ยอมรับเกรงนี่ทั้งหมดอ่าเขาต้องมาขายบุญเสียชิ่งบ้าสาวเว้ยบุญนี่ต้องมาเราต้องติดมือยู่อ่าแต่ข้าเนี่ยคำสั่งบุญนี่คำสั่งมันนี่เนาะคุณนุ่งนั่นนี่เชื่อใครเนี่ยนี่ตาอ้าวข้าต้องมันนี่เนาะคุณนุ่งนั่นนี่อ๋อแต่ว่าข้าคือรีบส่งที่ไหนคือรีบข้าเจ้าเนี่ยน้องสาวอยู่ที่ไหนอืมพูดอะไรต่อข้าพูดอะไรที่ไหนเบี้ยว่าฟูเ কানা কানা সে বাচ্চা বাচ্চা কান মাং কান মাং চার র বাচ্চা বাচ্চা কান মাং ছয় ছয় কানা নি ফুরকে ব তেনাই থাং গাম সকে বাচ্চা হামজা কে কানাই নগ আ সাল ফাইনে সকে কান মাং কান মাং আমা হাই বং জং নাই তো আই জং নাই তো গা
1: ও মো
0: আও আহেনে হঞ্জাগো অকরা রখেত বরব তং থজাগো সরাই রকনি খুশি ন নুখা হাঙ্কাই বরব হাই মনে সর সরম কাই হে নাসি গই তাই বন মা নাই থকা নাই থকা আপতি রকনি হলাই তং তা হে আদিবা
1: এটা শানো কাগা ওপাই ও আমা সব পাই রি বলা
0: হুম
1: বহু লং টি কাগা কানো দা কাগা পাই ন কানি রি কানা খা আমা সব পাই ন দা কানা খা
0: আবাকে তাই টংথক মানে কল পাই তা বব কানাই বব কানিয়া হে দিবা মুক্ত থাঙ্গিয়া মাই অখুয়া টংথক মানে হে দিবা আই সামুং দা গিজা থাকাই রকব সামুং ব ফ্লা ফ্লা খাই টংছিনাই তা ককনা ওই রিসমি পাই রেজা গিয়া মানে পাইচা দিকনি রাং ঘুরে যাগো হে দিবা
2: নমস্কার আকাশবাণী সমাচার কে সাথ মে নিখিল কুমার लोकसभा की कार्यवाही नीट मामले पर विद्यार्थियों के विरोध प्रदर्शन के दौरान पुलिस की कथित कार्रवाई सहित विभिन्न मुद्दों पर विपक्ष के हंगामे के कारण दोपहर 2 बजे तक के लिए स्थगित कर दी गई है। आज सवेरे सदन की बैठक शुरू होने पर लोकसभा ने हिरोशिमा और नागासाकी परमाणु हमलों के पीड़ितों को श्रद्धांजलि दी। लोकसभा अध्यक्ष ओम बिरला ने कहा कि इन दुखद परमाणु हमलों के आज 81 वर्ष पूरे हो गए हैं।
3: आज से 81 वर्ष पूर्व जापान के हिरोशिमा और नागासाकी शहर पर क्रमशः
0: ना कर दी किसी सा केवल मुंगे थंका कोकरे अब और टेक्निकल किसा प्रॉब्लम माने बागी कोकरे चंग फड़ी बस कंगवा गुगले ना हन है कोक दो ग्यासा कराये ना हेलो

খানাই মালা ইয়ংলাই টং লাইকা ডাক্তি ডাক্তি সাকাশে আনাই আবো না ডাক্তি ডাক্তি সাকাশে আনাই অনুরাগ নি নাই খানা হামবাই গরম মানে বাদে ফারিকে সিংহ জরাও খাত রসা মানসা খা লাগে ওয়াদী জরা বা আর তাই অবলাইখানে সুপার ডুপার হিট রসাব মু খা লাই রসাব নাই রকম বিষয় দঙ্গ উদিত নারায়ণ বাই রসাব যাক রসাব মু উদিত নারায়ণ বাই আলকায়াকনিক তাই রসাব মুখা টকে হাই মহরানী টিপ টিপ বার্সা পানি খালায় ফাইদ রসাব মুখ

এতক্ষণ শুনলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। লোকসভা বেলা দুটো পর্যন্ত এবং রাজ্যসভা দুটো পনেরো মিনিট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বন্যা কবলিত আসামের শিবসাগর জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ওড়িশার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে দাবানলের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধরণীধরন। আসছে বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভে কথিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। বেলা এগারোটায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা হিরোশিমায় পারমাণবিক বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, একাশি বছর আগে আজকের দিনে হিরোশিমায় এবং ন তারিখে নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে লক্ষ লক্ষ নিরাপরাধ সাধারণ মানুষের মৃত্যু হয়। অধ্যক্ষ বলেন, বিধ্বংসী অস্ত্র থেকে বিশ্বকে মুক্ত করতে এই সংসদ অঙ্গীকারবদ্ধ। পৃথিবী জুড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং পারমাণবিক অস্ত্র নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
1: आज से 81 वर्ष पूर्व जापान के हिरोशिमा और नागासाकी शहर पर क्रमश 6 और 9 अगस्त 1945 को परमाणु बम गिराए गए थे। इस अभूतपूर्व त्रासदी में लाखों निर्दोष लोगों ने अपने प्राण गंवाए तथा असंख्य लोग गंभीर रूप से प्रभावित हुए। ये सभा विश्व को सामूहिक विनाश के हथियारों से मुक्त करने के लिए अपनी प्रतिबद्धता पुनः दोहराती है।
0: এরপর অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী দলের সদস্যরা ছাত্র বিক্ষোভের সময় পুলিশের আচরণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতিতে অনড় থাকেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব উল্লেখ করে বলেন, সংসদীয় কাজে প্রতিটি সদস্যের বিভিন্ন বিষয় উত্থাপন করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু বিরোধী সদস্যরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি অপরিবর্তিত থাকে। অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর বারোটা পর্যন্ত, পরে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত মুলতুবি করা হয়। সকাল এগারোটায় অধিবেশন শুরু হলে মন্ত্রীরা উচ্চকক্ষে প্রয়োজনীয় নথিপত্র পেশ করেন। বাণিজ্য শিল্প এবং রাসায়নিক ও সার বিষয়ক বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনগুলিও সদনে পেশ করা হয়। এরপর বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজকর্ম শুরু করেন। কয়েকজন সদস্য জরুরি কিছু বিষয় উত্থাপন করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন, প্রতিটি সাংসদের কাছ থেকে শালীনতা বজায় রাখা এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা বলবেন সেটি আশা করা হয়। বক্তৃতার সময় কোন সদস্য স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেন, তবে তা হবে সুশৃঙ্খল এবং অর্থবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান আরও মজবুত হবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয়ই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ওই প্ল্যাটফর্ম থেকে নেটফ্লিক্স ইন্ডিয়া স্টোরি টেলিং ইনিশিয়েটিভ এর শুরু করার কথাও ঘোষণা করা হয়েছে। সৃজনশীল অর্থনীতির আন্তর্জাতিক স্তরের অন্যতম বাজার দুদিনের ব্রিক্স ওয়েভস বাজার আজ মুম্বাইয়ে শুরু হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পাঁচশো জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী আশিস সেলার, তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অরেঞ্জ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির প্রসঙ্গে একাধিক আলোচনা, ক্রিয়েটার্স হাব, বিটুবি জোন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ভারতে পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা পঞ্চাশ লক্ষ অতিক্রম করেছে। নতুন দিল্লিতে সিআইআই আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে মন্ত্রী বলেন, বর্তমানে ১৯ লক্ষ পরিবার বিদ্যুতের বিলকে শূন্য রাখার সুবিধে পাচ্ছে। শ্রী যোশী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ১২ লক্ষেরও বেশি পরিবার বাড়তি বিদ্যুৎ বিক্রি করে ৪২১ কোটি টাকা

0: আয় করেছে। 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পরিবেশ বান্ধব জ্বালানির তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের পথে দেশ এগিয়ে চলেছে।
1: We have crossed 50 lakh beneficiary household. Today 1 lakh households are added under the scheme every 6 day. The pace of the installation has increased more than 3.2 times in just 9 months. From 5000 installation per day in October 2025 to over 16,328 per day in July 2026. And 19 lakh households are receiving zero electricity bill. More than 12 lakh households have earned 421 crore by selling the surplus electricity.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, তার সুসংহত বাগ্মিতা, সংবেদনশীল নেতৃত্ব এবং জাতীয় স্বার্থের দৃঢ় নিষ্ঠার মাধ্যমে সুষমা স্বরাজ ভারতীয় রাজনীতিতে এক অনন্য স্থান তৈরি করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানিয়ে ভদ্রতা ও সরলতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাজশাহ কেন্দ্রের বহুজন সমাজ পার্টির বিধায়ক উমাশঙ্কর সিং দীর্ঘ অসুস্থতার পর গত সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। 55 বছর বয়সী উমাশঙ্কর সিং মস্তিষ্কের টিউমারের চিকিৎসার জন্য নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিএসপি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তে শিবসাগর জেলার নেপালিখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95-এ পৌঁছেছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000-এ পৌঁছেছে। জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ সহ সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। অন্যদিকে ওড়িশার মহানদী সহ সমস্ত প্রধান নদ নদীর জলস্তর হ্রাস পাওয়ায় সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন এবং গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আজ 2021 সালের লখিমপুর খেরি হিংসা মামলার মূল অভিযুক্ত আশিস মিশ্রর জামিনের শর্তাবলী শিথিল করার আর্জি খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূরিয়াকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনিয়ার বেঞ্চ জামিন শিথিলের এই আবেদন খারিজ করে দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মধ্য ইউরোপে আবারও দাবদাহ শুরু হয়েছে। স্লোভাকিয়া এবং অস্ট্রিয়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্লোভাকিয়ায় এই গ্রীষ্মে এ নিয়ে তৃতীয়বার তাপমাত্রা নতুন উচ্চতায় পৌঁছাল। কামডিয়া নাকডে ঘাড়মে শহরে সর্বোচ্চ 41.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অস্ট্রিয়া স্লোভাকিয়ার সীমান্তের কাছাকাছি বাড ডয়েজ আল্টেনবুগে সর্বোচ্চ 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সার্বিয়ার জরুরি পরিষেবা কর্মীরা সেদেশে ছড়িয়ে থাকা একাধিক দামানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, উত্তর লোহিত সাগরে সৌদি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তারা এডেন উপসাগরে সৌদি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে হুতির সামরিক মুখপাত্র এ তথ্য জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগেনে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধারণীধরন। ডিসকাস থ্রোয়ার ইয়ামান কম্বোজও ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত, লোকসভা বেলা দুটো এবং রাজ্যসভা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সৃজনশীল প্রতিভা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দেশকে আন্তর্জাতিক স্তরে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে। খবর শেষ হলো, এরপর

0: বলবেন স্থানীয় সংবাদ।
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই আবারও শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্তীর।
2: রেসাপ মু কয় হরসাক চিনে তাকুক

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে শুনতে পাবেন মিড ডে নিউজ।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে কবিতার আকাশ অনুষ্ঠান, শিল্পী মুনমুন মুখোপাধ্যায়।

ঈশ্বরীর জন্মচিহ্ন বুকে নিয়ে হেঁটে যায় দূরে, কখনো কান্নার দাগে, কখনো আগুনে যায় পুড়ে। এই দেহ তুমি চেনো, যতুগৃহ করেছ তুমি, তুমি যত বিষ মাখো আমি সেই বিষ তুলে নিই। মেয়ের মানচিত্র জুড়ে উড়ে চলে ঘাতকের শ্বাস, অথচ তোমারই হাতে দেখা ছিল আমার বিশ্বাস। বিশ্বাস ভেঙেছে দেহ, দেহ আজ অন্ধকার বই। এ সময় জেনেছে যা, লিখে যাবে সমস্ত সত্যই। সুস্পষ্ট চিনেছি নখ হিংস্র থাবা লুকোনো তোমার, জেনে গেছি যুদ্ধ মাঠে হাতে নাও ধনুক ঘৃণার। কত আর করবে তা অস্ত্রহীন আমার শরীর, এ দেহ পুরুষেরও জন্ম আর মৃত্যুর শিবির।

মন্ত্রপুত আপেল, একটি আপেল পারে প্ররোচিত করতে, একটি নিরীহ ফল পারে তোমার শরীর জুড়ে বেঁধে দিতে উন্মাদ ঝড়, আগুন চিৎকার। তোমার দুচোখ জুড়ে যতটা না বেজে ওঠে আহির ভৈরব, তার চেয়ে ঢের বেশি শব্দ নিয়ে আছড়ে পড়ে পার ভাঙা নদীর আক্রোশ। এ তুমি নিজেও জানো, জানো খুব সুস্পষ্ট ভাবে তুমি হেরে যাচ্ছ প্রতিদিন নিজস্ব ইচ্ছের কাছে। যুদ্ধের মাঠে আমাকে প্রতিপক্ষ ভেবে নিজেকে বর্মে শিরস্ত্রাণে নিরাপদ করেছ, রচনা করেছ বুহ, আর বুহের অন্তরাল থেকে যোজনা করেছ তোমার সর্বনাশা স্বর। অথচ আমি তো কোনোদিন প্রতিপক্ষ ভাবিনি তোমাকে। ইডেন উদ্যান থেকে ছিঁড়ে নেওয়া ফল তোমাকে দিয়েছি অকাতর বন্ধু ভেবে। মনে করে দেখো সেই ধূসর গ্রহ,

নয় দুই নয় হাজার হাজার সেই অবিশ্রাম বৃষ্টিতে ভিজে যাওয়ার দিন, সেদিন সেই ঘুমে স্বপ্নে স্পর্শে সঙ্গমে কখনো ছিল না শাসক আর শাসিতের সম্পর্ক, ছিল না যুদ্ধ তার প্রতিরক্ষার কৌশল, ছিল না তোমার ক্রোধ আর আমার কান্না সুরঙ্গে নিভে যাওয়া ঋতুদের আবির ওড়ানো আলো। তুমি অস্ত্র বানিয়েছ, আমি তাকে সুতীক্ষ্ণ করেছি আরো, তুমি মাঠে ছড়িয়েছ বীজ, আমি ফসল এনেছি সুদীর্ঘ উঠোনে, আমাদের শিকার কাহিনী কৃষির কবিতা আমরা লিখে গেছি জন্ম থেকে জন্মান্তর যৌথ শ্রমের অক্ষরে। অথচ কি আশ্চর্য ভাবে একদিন তুমি লুকোতে চাইলে তোমার সহজ মুখ, তোমার সবল দু হাত কি অদ্ভুত অন্ধকার মেখে হানা দিল আমার শিবিরে। আমি সিন্ধু দেশের মেয়ে, আমি মেসোপটেমিয়ার মেয়ে, আমি মিশরের কন্যা, তাকিয়ে তাকিয়ে দেখলাম তুমি বন্ধ করে দিলে সিংহ দরজা, আমি বিস্ময়ে দেখলাম আমার সমস্ত জানালায় তুমি আটকে রাখলে তোমার নজরদারি চোখ, যেন তুমি চাইলেই আমার সমস্ত বাকল ঝরে যাবে, যেন তুমি চাইলেই আমি নদী হয়ে বিছিয়ে রাখবো আমার শরীর। কি আশ্চর্য দখলের মোহ, কখন থেকে যেন জন্ম নিয়েছে তোমার ভিতর, তোমার এখন আর কিছুই মনে পড়ছে না, তুমি ভুলে গেছো গুহার গভীর মন্ত্র, শিকারের প্রকৃত শ্লোক, কৃষির কাহিনী, তুমি ভুলে গেছো আগুন বীজ চাকার আখ্যান। আমি তো চেয়েছিলাম প্রকৃত পুরুষ হয়ে ডাকো, দেখো প্রেমিকের বাঁশি হাতে তোমার দুহাত এত যুদ্ধ যখন নিয়ে ছুটে আসে কেন, দেখো আমার কণ্ঠস্বর ক্রমশ পাথর হয়ে ওঠে প্রখর অবিশ্বাসী।

বাঁশি কেন ডাকে, কেন ডাকে? রাত্রির দেহে বেঁধে থাকা ওই অন্ধকার, সুর নাকি শরীর, কার টানে পড়তে থাকে আমার মধ্যরাত, সুখর মধ্যাহ্ন। চুপ, ঠোঁটের ওপর পাথর রেখেছে কেউ, চুপ। শরীরের কথা বলতে নেই, বলতে নেই অনিচ্ছের কথা, জানাতে নেই প্রতিটি মুহূর্তে মৃত্যুর মোড় পড়ে মিশে কেটে যেতে আত্মস্বরের কথা, শোনাতে নেই মেরুদণ্ড দিয়ে প্রতি রাতে যে চাষ উঠে এসে ছিঁড়ে নেয় আমার বিধাতার স্পন্দন, বলতে নেই পৌরুষের দেহের কিনারে নিরুপায় সমর্পণের কথা, নাহলে কেন আজ খুলে রাখছে পায়ের মন, কেন শ্রাবণের বৃষ্টি জল আর কেটে নিচ্ছে পথের দিকে, আর আমি নেমে যাচ্ছি প্রতিরোধ সুর শরীরের দিকে। ওই তো বাঁশি বাজে, জল বাতাসের গায়ে ছড়িয়ে পড়া সুর আমার রুদ্ধ থাকা দশ দরজা খুলে দিচ্ছে অসম্ভব জেদে। আমি যাব, আমি যাচ্ছি, কে না খোঁজ করে চির আশ্রয়ে, কে না চায় তার সমস্ত সুন্দর খুঁজে পাক নিজস্ব আকাশ নদীর মাঠ, যে কিশোর আমার দুঃখ প্রান্তরে স্নিগ্ধ শাল গাছ হয়ে ছড়িয়ে দিচ্ছে শিকড়, সেও কি পারবে আমার মুছে দিতে সমস্ত বিষাদ, পারবে এই উজার চুম্বন চিহ্নে ঢেকে দিতে বদ্ধভূমির দিকে আমার অনিচ্ছুক সেই কুশকাঠ বহন করবার।

মন খারাপের সেই সব ক্ষত আর মহত্তর জানি সমস্তই অনিশ্চিত এবং শূন্যতা। আমি তো দেখেছি জলক দুহিতার উজ্জ্বল মুখ থেকে মিশে যেতে আস্থার আলো, দেখেছি যে পুরুষের হাত একদিন সে মুঠোবন্দি করেছিল হৃদয়ের শান্ত শ্লোকে, সেই হাত ক্রমশ শিথিল হয়েছে, আমার কিশোরের চোখে ছিন্ন করবার রং, আমার কিশোর প্রেমিকের চোখে আজ খেলা করে পুরুষের বিলাসী কৌশল, কিন্তু সে আজ আমার থেকে দূরে মিশে যাচ্ছে মার দিগন্ত পার হয়ে, শাসকের মোহনদণ্ড তাকে ডেকে নিচ্ছে দূরে, আর চার ঘোড়ায় টানা রথ ধুলো দিয়ে মুছে দিচ্ছে পিছনের পথ যাপিত সময়ে সেই সব গভীর আশ্লেষ স্পর্শকাল। কিন্তু আমার সমস্ত নিবেদন আর বিশ্বাস

না, স্বেচ্ছায় নয়। একজন্মে আমার দুচোখে কাপড় বেঁধেছিল সময়। সময় ঠিক নয়, পুরুষের আশ্চর্য দখল প্রবৃত্তি, করায়ত্তের ইচ্ছে। যার স্বামী অন্ধ সে কি করে খোলা চোখ নিয়ে দেখবে রাত্রির শরীর বেয়ে উঠে আসা ভোরবেলার মুখ? যার স্বামীর দুচোখ আলোহীন সে কোন সাহসে চোখ রাখবে হস্তিনাপুরের মার চুরে নেমে আসা নীল জ্যোৎস্নার চোখে? আমি কোনোদিন দেখতে পাইনি রমণ ক্লান্ত পুরুষের শরীর চুরে জেগে ওঠা শ্বেত বিন্দু। দেখতে পাইনি কোনোদিন উন্মাদ পুরুষ যখন আমাকে তছ নছ করে খুঁজে চলে গোপন কস্তুরীর সুবাস। তখন আমি কিভাবে সর্বং সংখ্যা পৃথিবীর মানচিত্র হয়ে ছড়িয়ে যেতে থাকি দূর শূন্যের দিকে। বন্ধ চোখের অতল অন্ধকার আমাকে শ্বাস রোধ করে ঢেকে রাখত কুঠুরির ভিতর। আমার মাথায় একটা মুকুট ছিল, মুকুটে ছিল রত্নের কাজ। রত্ন পাথর থেকে যে আলো ছড়িয়ে পড়তো আম জনতার দিকে, সে আলো আসলে প্রগাঢ় হমিচ্ছে বানানো। সে আলোর ভিতর শুদ্ধতা ছিল না কিছুই।

এতক্ষণ কবিতার আকাশ অনুষ্ঠানে শুনলেন কবিতা আবৃত্তি। শিল্পী ছিলেন মুনমুন মুখোপাধ্যায়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। এই অনুষ্ঠানে শুনবেন আমার কথা, শুনবেন বিলোনিয়া ঈশানচন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিষয় শিক্ষিকা পারমিতা সরকারের কথা।

নমস্কার, আমি শ্রীমতী পারমিতা সরকার। আমি ঈশানচন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্নাতক শিক্ষিকা। আমার কথা অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিলোনিয়া আকাশবাণীকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ঈশানচন্দ্রনগর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমাদের ছোট পরিবার। আমাদের পরিবারে ছিল মা, বাবা ও আমরা দুই বোন। মা বাবা আমাদের দুই বোনকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। পড়াশোনা করে জ্ঞান লাভ করে কিভাবে মানুষের

মতো মানুষ হতে হয় তা আমি বাবার কাছ থেকে শিখেছি। বর্তমানে আমরা দুই বোনই শিক্ষিকা। আমার স্কুল জীবন শুরু ঈশানচন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। পরবর্তী সময়ে আমি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি বাংলা বিষয়ে। স্কুল জীবনে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অনেক জ্ঞান লাভ করি এবং তাদের সান্নিধ্যে আসি। 2016 সালে আমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই। আমার স্বামী আমাকে পড়াশোনার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। বিয়ের পর থেকে আমাকে সবসময় বুঝাত আমাকে ভালো পড়াশোনা করে একজন ভালো শিক্ষিকা হতে হবে। আমার এক ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। 2021 সালে আমি কর্মক্ষেত্রে যোগদান করি উদয়পুর কাকরাবন মির্জা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বর্তমানে আমি ঈশানচন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কর্মরত। আমার জীবনে সবচেয়ে গর্বের বিষয় হলো যে বিদ্যালয় থেকে আমার জীবনে জ্ঞানীগুণী শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যে পড়াশোনার সূত্রপাত হয় সেই বিদ্যালয়েই আমি আজ আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের পাঠদান করছি। ছাত্রছাত্রীদের পাঠদানের পাশাপাশি ওদের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতেও আমি খুব ভালোবাসি।

0: আমিনারিতে শুনলেন বিলোনিয়া ঈশান চন্দ্রনগর হাই সেকেন্ডারি স্কুলের বিষয় শিক্ষিকা পারমিতা সরকারের কথা। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন গুরুবারের আলাপচারিতা। প্রসঙ্গ, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ কতটা জরুরি, এ প্রসঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বিলোনিয়া ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশনের শিক্ষিকা রেশমি সাহা এবং গোপা মজুমদার। শুনুন তাহলে গুরুবারের আলাপচারিতা।
1: নমস্কার, শুভ দুপুর। আকাশবাণী বিলোনিয়ার পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বৃহস্পতিবার, গুরুবারের আলাপচারিতা রয়েছে আজকে। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ কতটা জরুরি। একটি শিশু শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও প্রতিদিন বেড়ে ওঠে। তার চিন্তা, অনুভূতি, আত্মবিশ্বাস, মূল্যবোধ এবং মানবিক গুণাবলীর বিকাশ অনেকটাই নির্ভর করে পরিবার, বিদ্যালয় এবং সমাজের পরিবেশের ওপর। তাই শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা কেন এত গুরুত্বপূর্ণ, আজ সেই বিষয় নিয়েই আলোচনা করব। আর এই জন্য আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মনোবিদ্যা বিষয়ক শিক্ষিকা শ্রীমতী রেশমি সাহা। নমস্কার ম্যাডাম।
2: নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমি খুবই আপ্লুত এবং ধন্যবাদ আকাশবাণীর আপনাদের পুরো টিমকে।
1: তো আলোচনা শুরু করা যাক। প্রথমেই আজকের যেসব আজকালকার দিনে যেসব শিশুরা আছে, তো একজন আদর্শ শিশু মানে ভবিষ্যতে তো সে একজন আদর্শ নাগরিক, তাই তো? তো একজন আদর্শ মানুষ বলতে আমরা সত্যিকারের কি বুঝি?
2: একজন

0: আদর্শ মানুষ বলতে আমরা সাধারণত বুঝি যে মানুষের মধ্যে রয়েছে তার বিশেষ কিছু গুণাবলী, যেরকম আমরা বলতে পারি তার মধ্যে রয়েছে সততা, ন্যায়পরায়ণতা, তার নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খল, মানবিক দিক থেকে সে পরোপকারী এবং সে তার সমাজ, পরিবার বা সামাজিক কর্তব্য পরায়ণতার দিক থেকে খুবই নিষ্ঠাবান, সেই ধরনের ব্যক্তি যদি হয় তাহলে আমরা সাধারণত বলে থাকি সে একজন আদর্শ
1: মানুষ। আচ্ছা আচ্ছা, তো আজকের যে আলোচনাটা, যে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা, আসলে মনস্তাত্ত্বিক চাহিদার বিকাশ বলতে কি বোঝানো হয়?
0: মনস্তাত্ত্বিক চাহিদার বিকাশ বলতে কি বোঝানো হয়, তার প্রথমে আমি বলি মনস্তাত্ত্বিক দিকটা একটু কি সেটা আমি বলতে চাই।
1: যেহেতু আপনার পেশাটাও একটু, আপনি তো মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, নিশ্চয়ই আপনি অনেকটাই ভালো বুঝবেন এই ব্যাপারটা নিয়ে।
0: হ্যাঁ, সেই ক্ষেত্রে বলি,
1: হ্যাঁ,
0: প্রত্যেকটা মানুষই শারীরিক, মানসিক এবং সামাজিক তিন দিক থেকেই কিন্তু তার বিকাশ হয়।
1: আচ্ছা,
0: তো শারীরিক দিক থেকে যে বিকাশগুলো হয় সেটা আমরা বাইরে থেকেই মানে দেখতে পাই, বুঝতে পারি। সামাজিক দিক এবং যে মানসিক দিক বা মনস্তাত্ত্বিক দিকটা রয়েছে সেই দিক থেকে যে বিকাশগুলো, সেগুলো হয়তোবা আমরা সরাসরি দেখতে না পেলেও তার আচরণ বা তার যে বাহ্যিক গুণাবলীগুলো সেগুলোর মাধ্যমে আমরা সেগুলো মূল্যায়ন করতে পারি। সে কিভাবে অন্যের সঙ্গে ব্যবহার করছে, তার কথার ধরন, তার মধ্যে নীতিবোধ কতটুকু, অন্য ব্যক্তি বা তার সমাজের অন্যান্য মানুষ বা সমাজের সঙ্গে তার সম্পর্কটা কিরকম, সেই সম্পর্কটা সুস্থ সম্পর্ক নাকি, সেগুলো দিক দিয়ে আমরা মূল্যায়ন করতে পারি এবং সেগুলো আমরা বলতে পারি তার মনস্তাত্ত্বিক দিক। এবং মনস্তাত্ত্বিক বিকাশ বলতে একটি শিশু হোক বা একজন ব্যক্তির ক্ষেত্রে হোক তার মানসিক বিকাশ যেটা, তো মানসিক বিকাশ বলতে সাধারণত আমরা বলি যে অনেক সময় আমরা ব্যবহার করি এই ধরনের কথা, যেরকম আরে ওর মনটা ভালো নেই। মন মন বলতে বিশেষত কিন্তু আমাদের যে ব্যবহার, বাহ্যিক ব্যবহার, সেটাই হচ্ছে আমাদের মনের যে বহিঃপ্রকাশ বা আমাদের কার্যাবলী, সেটা কিন্তু আমরা শারীরিক দিক থেকে শারীরিকভাবে বেড়ে ওঠাকে বলতে পারি
1: না।
0: তো সেটা হতে পারে আমার ভালো লাগা, পছন্দ অপছন্দের বিষয়, আমার কথা বলার ধরন, অন্যের সঙ্গে মেলামেশার ধরন, আমি সৎ কিনা, ধৈর্যশীল কিনা, শৃঙ্খলা পরায়ণ কিনা, নীতিবোধ কতটুকু, সেই বিষয়গুলো, এই বিষয়গুলো যখন আমার সুস্থ এবং ইতিবাচক দিক দিয়ে বেড়ে উঠছে তখন সেটাকে আমরা বলতে পারি যে একজন ব্যক্তির মনস্তাত্ত্বিক বিকাশগুলো এই দিক থেকে ঠিকঠাকভাবে হচ্ছে।
1: আচ্ছা, তো একটি শিশুর ব্যক্তিত্ব গঠনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ আপনার মনে হয়?
0: শিশুর ব্যক্তিত্ব গঠনে পরিবারের ভূমিকাটাই কিন্তু সবচাইতে বেশি। এটার মূল কারণ হচ্ছে একটি শিশু জন্মের পর 3 বছর সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু তার পরিবারেই বেড়ে ওঠে। এবং এটা বিভিন্ন গবেষণায় বা মনোবৈজ্ঞানিক গবেষণায়ও দেখা গেছে যে একজন ব্যক্তির 80-90% মানে মস্তিষ্কের বিকাশ সেটা তার এই 3 বছর বয়সের মধ্যেই হয়ে যায়, এবং বাকি যে 20% বা 10% যতটুকু থেকে থাকে সেটা আমাদের সারা জীবন ব্যাপী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বয়স যত যায় ধীরে ধীরে সেই আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। এবং যে কারণে বলে যে 3 বছর বয়সের মধ্যেই 80% মস্তিষ্কের বিকাশ হয়ে যায়, সেই ক্ষেত্রে একটি শিশুর ক্ষেত্রে তার পরিবারের মানে পরিবারের যে তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে পরিবারের মধ্যে থেকে পরিবারের যে সদস্যরা আছে, তার মাতা পিতা বা অন্যান্য যে সদস্যরা আছে সেই সদস্যদের থেকেই কিন্তু সে শিখছে। এবং আমরা এটাও বলি শিক্ষা মূলক বিষয়ে বা শিক্ষা ক্ষেত্রে এটাও মানে গবেষণায় দেখা গেছে যে একজন শিশু তার

0: প্রথম শিক্ষক, জীবনের শিক্ষক হচ্ছে তার মা,
1: মা
0: মা এবং মা থেকেই যেহেতু শিখে,
1: হ্যাঁ,
0: সেই কারণে পরিবারে মায়ের সঙ্গে কি ধরনের ব্যবহার হচ্ছে বা মা তার পরিবারের অন্যান্য সদস্যদের কি ধরনের আচরণ ওরা,
1: হ্যাঁ, সেটাই একটা শিশুর জীবনেও ফলপ্রসূ হয়
0: এবং সেটাই আমরা সেই শিশুটার বেড়ে ওঠার ক্ষেত্রে তার আচরণের মাধ্যমে আমরা বহিঃপ্রকাশ দেখতে পাই।
1: আমরা যেমন কথায় কথায় বলি যে আসলে ও তো হয়েছে ওর বাবার মতো, কি করে বুঝতে পারে, হয়তোবা ওর আচার আচরণ দিয়ে নিশ্চয়ই আমরা এটা বুঝতে পারি।
0: হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ম্যাডাম এই যে শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে মাকে কেন বলা হয়, যে কারণ হচ্ছে গবেষণায় দেখা গেছে যে একটি শিশুর যে শারীরিক গঠন বা তার জিনগত গঠন যেগুলো, সেগুলো কিন্তু সে তার বাবার থেকে পায়,
1: বাবার থেকে পায়।
0: মানসিক বিকাশটা কিন্তু জন্মের পর থেকে তার হতে শুরু করে,
1: আচ্ছা,
0: যেটা মানে সে জন্মের পর থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে সে শিখতে শুরু করে এবং এটা কিন্তু বিশেষত পরিবার থেকেই পায়।
1: পরিবার থেকে
0: মা শিক্ষিকা অবশ্যই, ওর প্রথম শিক্ষিকা মার থেকে সবকিছু শিখে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবার তো আর শুধু মাকে নিয়ে নয়, তো সেখানে অন্যান্য সদস্যরাও রয়েছে, তো সেই সবকিছু মিলিয়েই পরিবারের ভূমিকাটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ এবং মানে এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। বিদ্যালয় থেকে বা পরবর্তী সময়ে সে তার জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখে, কিন্তু এই জীবনের প্রথম তিন বছর হচ্ছে একটি শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ,
1: জন্মের পর থেকে,
0: জন্মের পর থেকে, সেটা শূন্য বছর থেকেই আমরা ধরি।
1: আচ্ছা,
0: এবং মনোবিজ্ঞানের ক্ষেত্রে বলা হয় যে শূন্য বছর থেকে তিন বছর হওয়া অবধি সে ছোট ছোট বিষয়ে সে তার প্রথম অক্ষর শেখা হোক, কথা বলা হোক, হাঁটা হোক বা তার আচরণ হোক, অন্যের সঙ্গে আচরণ, সবকিছুই সে তার পরিবার থেকে এগুলো শেখে।
1: আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু বললেন যে তিন বছর থেকে, তো প্রসঙ্গত আমি বলছি যে এখন প্রায় ঘরে, প্রায় না সব ঘরেই যে মোবাইলটা একটা, হ্যাঁ, তো তো এই জন্য আমি বলছি যে যে তিন বছর বয়স পর্যন্ত যদি মোবাইল মাও দেখছেন বাবাও দেখছেন, আপনি কি বলবেন সেটা, সেই ক্ষেত্রে কি মনস্তাত্ত্বিক গঠনটা কিরকম হবে?
0: সত্যি কথা বলতে ম্যাডাম, এখানে প্রযুক্তিগত ভাবে আমরা উন্নতি লাভ করছি অবশ্যই, এটা নির্দ্বিধায় বলা যায়। তো প্রযুক্তিগত ভাবে উন্নতি লাভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা মোবাইলের যে ব্যবহারটা, এটা অতিরিক্ত বেড়ে গেছে,
1: সেই
0: তো অবশ্যই এটা শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের উপর প্রভাব ফেলছে। আমরা বলবো না এটা ইতিবাচক প্রভাব ফেলছে, অবশ্যই এটা নেতিবাচক প্রভাব ফেলছে। কিরকম, আমরা এই মোবাইল ব্যবহারের কারণে দেখা যাচ্ছে আমরা যাদের মা বাবা দুজনেই বাইরের ঘরে বাইরের দুটো কাজই করেন, দু ক্ষেত্রেই সামলান, সেই ক্ষেত্রে তো অবশ্যই শিশুদের সেই রকম ভাবে সময় দিতে পারেন না, কিন্তু এই মোবাইল ফোনের মানে যে অগ্রাধিকার আমাদের জীবনে চলে এসেছে, সেই কারণে দেখা যাচ্ছে অনেক সময় বাড়িঘরে থেকেও আমরা একটু সময় পেলে মনে হয় যে মোবাইল ফোনটা দেখি। মোবাইল ফোনের অবশ্যই ইতিবাচক বিষয়গুলো রয়েছে, কিন্তু তার চাইতে প্রভাবটা শিশুদের ক্ষেত্রে তিন বছর বয়সের আগে যেটা বলে শূন্য থেকে দু বছর শিশুদের একদমই জিরো স্ক্রিন টাইম দেওয়া, মানে যে ক্ষেত্রে বলা হয় মোবাইল ফোন একদমই দেখতে না দেওয়া,
1: না দেওয়া,
0: শুধুমাত্র মোবাইল ফোন নয়, আমরা যে টিভি দেখি বা বাচ্চাদেরও টিভি দেখায় বসিয়ে, সেটা কিন্তু দুই বছরের আগ পর্যন্ত মানে শূন্য, মানে একদম না রাখলেই হয় সেই টাইমটা। এরপরে অল্প অল্প করে সে দেখতে পারে, পাঁচ মিনিট, আধ ঘন্টা, আস্তে আস্তে বাড়তে পারে। এবং যেটা মোবাইল ফোনের প্রভাব যেটা বলছি, আমি যদি দেখি যে আমার ঘরে বয়োজ্যেষ্ঠ মা বা বাবা উনারা দেখছেন, বাচ্চাদের তো হচ্ছে মস্তিষ্ক শুধু বিকশিত হচ্ছে, নতুন নতুন যা দেখবে সে সেটা কি করতে চাইবে, রিসিভ করতে চাইবে, এবং সেই ক্ষেত্রে সেও চায় যে ওই জিনিসটার মধ্যে কি আছে আমি সেটা দেখি
1: দেখি।
0: এবং এর কারণে দেখা যাচ্ছে যেহেতু নতুন জিনিস, নতুন কিছু, এবং সেটার মধ্যে দেখা যাচ্ছে যে স্ক্রিনটা স্ক্রোল করলে পরেই নতুন কিছু, আরেকটা কিছু আসছে, আকর্ষণটা বেড়ে যাচ্ছে, পরেরটা আসছে, ও না চাইতে অনেক কিছু চলে আসছে, তখন আকর্ষণটা বেড়ে যায়। এবং তার যে এক্সারসাইজ, ব্যায়াম, বা আমরা যখন অন্যের সাথে কথাবার্তা বলি, সময় কাটাই, ফিজিক্যালি ফেস টু ফেস কমিউনিকেশন করলে আমাদের যে বিকাশটা হয়, বাচ্চাদের মানে মনস্তাত্ত্বিক বিকাশ বা শারীরিক বিকাশ, সেই বিকাশটা কিন্তু এই প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল ফোনের দৌলতে

0: বাচ্চাদের মানসিক বিকাশটা অনেকটা পিছিয়ে গেছে,
1: স্থবির হয়ে আছে
0: অবশ্যই। এবং এই ক্ষেত্রে আমরা প্রায় এখন স্কুলগুলোতে আমরা দেখি আগে এরকম হয়তো বা আজকের থেকে 10 বছর আগে সেরকম স্কুলে স্পেশাল বা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের দেখা যেত না, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম সেরকম বাচ্চা ছিল,
1: অটিস্টিক বেবি,
0: শুধু অটিস্টিক নয় ম্যাডাম, মানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেরকম লার্নিং ডিসঅর্ডার দেখা যায়, মানে শিখনে অক্ষমতা, তারপরে যেরকম ADHD দেখা যায়, হাইপার অ্যাক্টিভিটি ওদের মানে ব্যবহারের মধ্যে, আর অটিজম তো আছেই, অটিজমটা মানে অহরহ দেখা যাচ্ছে, মাইল্ড হলেও দেখা যাচ্ছে,
1: মাইল্ড হলে
0: মানে ওরা মানে কোনো কিছু শিখনের ক্ষেত্রে বাহ্যিক শিখনটা ওরা রিসিভ করতে পারছে না। এবং প্রযুক্তিগত উন্নতির ক্ষেত্রে মা বাবা বা বাড়িতে এই যে মোবাইল ফোনের ব্যবহারটা বাচ্চাদের এইভাবে বিশেষভাবে ক্ষতি করছে, এবং যে কারণে দেখা যাচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা স্নায়বিক বিকাশ জনিত,
1: এবং এটার জন্য বিশেষ ভূমিকা হলো গিয়ে মা বাবা।
0: হ্যাঁ অবশ্যই মা বাবা, আমরা ওই বাচ্চাকে যদি সময়টা বেশি দিই, মানে ফিজিক্যালি ওদের সঙ্গে যদি আমরা থাকি, ফিজিক্যালি না শুধু মেন্টালিও আমার কিন্তু বাচ্চাদের সঙ্গে থাকতে হবে, বাচ্চাটা কিন্তু বোঝে, মা আমার সামনে বসে আছেন অবশ্যই, কিন্তু মা তো ফোনটা দেখছেন, বাবা ফোনটা দেখছেন, পড়াতে বসেছেন, মা আমাকে লিখ বলে মা মোবাইলটা দেখছেন, কিছু একটা দেখছেন, তখন কিন্তু বাচ্চা ফিজিক্যালি টেবিলে আছে, পড়ার টেবিলে লিখছে, কিন্তু ওর ব্রেইনটা কিন্তু কাজ করছে মানসিক ভাবে ওই মোবাইল ফোনটাই, মা কি দেখছেন।
1: সে এটা একটা সত্যি মানে কি বলবো, এটা খুব দুঃখজনক।
0: হ্যাঁ, এবং প্রযুক্তিগত উন্নতির দিক থেকে সেটা থেকে আমরা খুব বেশি পিছিয়ে আসতে পারবো না।
1: আমরা পড়েছিলাম যে বিজ্ঞান অভিশাপ না
0: আশীর্বাদ, বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ হিসেবে আমাদের উপর মানে আসে, কিন্তু এটা আমাদের মানব জীবনে আসার পর মানুষের দৈনন্দিন ব্যবহারের পরবর্তী সময় থেকে সেটা আস্তে আস্তে আস্তে আস্তে অভিশাপের আকারে
1: রূপান্তরিত হয়। আচ্ছা, এই যে মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ, তো যেটা বলছিলাম যে স্কুল এখানে কোনো ভূমিকা নিতে পারে, ভালো বিদ্যালয়, যেমন আমি আমার ছেলেকে খুব ভালো একটা স্কুলে ভর্তি করাবো, তাহলে সে মানসিকভাবে সে সুস্থ বাচ্চা বা পড়াশোনায় খুব ভালো হবে, বা এটা কি, এ সম্পর্কে আপনার মতামতটা কি?
0: সেই সম্পর্কে আমি বলবো যে শুধুমাত্র স্কুল একা এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে না, বা নির্দিষ্ট শিক্ষার্থী বা শিশুকে সেই রকম ভাবে সাপোর্ট দিতে পারবে না। স্কুল অবশ্যই তার যথাসাধ্য চেষ্টা করতে পারবে, কিন্তু মানে শিক্ষক শিক্ষিকা বা বন্ধুরা একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই শিশুর সঙ্গে থাকে, এবং শিশুদের যে চাহিদাটা মা বাবার থেকে যে চাহিদা, যে নিরাপত্তার চাহিদা বা ভালোবাসার চাহিদা, সেটা কিন্তু মা বাবার কাছে যে ধরনের চাহিদাটা থাকে সেটা কিন্তু তার বন্ধু বান্ধবী বা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে অবশ্যই সে ভালোবাসা নিরাপত্তা চায়, কিন্তু সেই নিরাপত্তাটা কিন্তু সেই রকম হয় না। এবং সেই ক্ষেত্রে সাপোর্টিভ যে নিরাপত্তা দেবে বা ভালোবাসা দেবে সেটা শিক্ষক শিক্ষিকারা স্কুলে ভর্তি হওয়ার পর সেই শিশুকে অনেকাংশে ওকে বিকশিত করতে পারবে, মনস্তাত্ত্বিক, সামাজিক বা ওর শারীরিক দিক সবকিছুর দিক থেকে। কিন্তু প্রথম 3 বছর যেহেতু আমাদের বিকাশটা হয়ে যায়, প্রথম 3 বছরে আমাদের 80% মস্তিষ্কের বিকাশ হয়, এবং মস্তিষ্কই যেহেতু আমাদের সম্পূর্ণ শরীরের মূল কেন্দ্রবিন্দু, শরীরের যে কোনো কর্ম বা কাজ, দৈহিক কাজ হোক বা শারীরিক কাজ হোক, মানসিক কাজ হোক, সবকিছুর ক্ষেত্রে মস্তিষ্কটাই কিন্তু প্রধান। এবং এই ক্ষেত্রে আমাদের সমাজে বর্তমানে এটা লক্ষ্য রাখতে হবে যে প্রথম 3 বছর যেন আমরা বাড়িতে যে পরিবেশেই শিশু বড় হয়ে উঠুক না কেন, শিশুকে তার নির্দিষ্ট যে প্রাথমিক চাহিদাগুলো মনস্তাত্ত্বিক বিকাশের ক্ষেত্রে এবং তার যে সামাজিক বিকাশের ক্ষেত্রে সেগুলো কিন্তু বাড়িতে দিতেই হবে, অবশ্যই দিতে হবে।
1: আচ্ছা, তাহলে আপনার কথা থেকে এটাই উঠে এলো যে যতই আমি স্কুল ভালো স্কুলে ভর্তি করাই, তার থেকে পরিবারটাই মেইন,
0: পরিবারটাই
1: মা বাবা
0: অবশ্যই,
1: হ্যাঁ
0: মা বাবা,
1: আত্মীয় পরিজন অন্যান্যদের থেকেও নেয়
0: অবশ্যই। এবং আরেকটা জিনিস দেখা যায় ম্যাডাম, যেটা দেখছি আমরা, মানে আমি আমার ক্ষেত্র বিশেষে দেখছি, প্রায় এখন দেখছি যে মানে প্রতিটা ক্লাসেই একজন দুজন করে এই ধরনের কিছুটা অটিজম বা লার্নিং ডিসএবিলিটি

0: কিছু কিছু বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে আছে, তো সেই ক্ষেত্রে মানে তাদের এই যে সঙ্গে এই ধরনের মানে মনস্তাত্ত্বিক বিকাশটা মানে ডিলে হওয়ার কারণটা হচ্ছে আমরা শারীরিক ভাবে বাচ্চাদের সঙ্গে আছি কিন্তু মানসিক ভাবে নেই। স্কুলে যদি তিন বছর বয়সের মধ্যে কোনো একটা বাচ্চার মধ্যে অটিজম ডেভেলপড হয়ে যায়, সেটা কিন্তু সারাতে অনেকটা কষ্টকর হয়ে যায়, কারণ সে তো অলরেডি তার মধ্যে এটা ডেভেলপড হয়ে গেছে, সে স্লো পিছিয়ে গেছে, স্বাভাবিক বাচ্চাদের থেকে পিছিয়ে গেছে। এখন ওকে স্বাভাবিক রাস্তায় আনতে গেলে বা স্বাভাবিক জায়গায় আনতে গেলে সে যতই আমরা স্বাভাবিক করে আনি সেটার জন্য আরো সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেই ক্ষেত্রে সে কিন্তু তার বয়সের তুলনায় স্বাভাবিক কাজগুলো থেকে পিছিয়েই থাকবে। শারীরিকভাবে অবশ্যই বিকাশ ঘটবে কিন্তু মানসিকভাবে তার বিকাশটা একটু হলেও পরে হবে।
1: আচ্ছা,
0: এবং সমসাময়িক বাচ্চাদের থেকে সে একটু আলাদা।
1: অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেসব অটিস্টিক বেবিরা আছে ওরা কিন্তু একটু মেধাবী হয়।
0: হ্যাঁ,
1: এটা এটা কেন, কারণটা কি?
0: প্রত্যেকটা বাচ্চার মধ্যেই কিন্তু ওদের মানে দক্ষতা কিন্তু আলাদা।
1: আচ্ছা,
0: তো যেহেতু সবাই পড়াশোনায় খুব ভালো হবে বা সবাই ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা আর্টিস্ট হবে আমরা তো এটা বলতে পারি না,
1: না না,
0: প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই তার নিজস্ব কিছু দক্ষতা রয়েছে।
1: আচ্ছা,
0: এবং যে কারণে অটিজম বাচ্চাদের মধ্যে যখন অবজার্ভ করা হয় বা কাউন্সিলিং করা হয় বা সাইকোলজিস্ট কনসাল্ট করা হয়, সাধারণত আমরা প্রথমত কি করি, বাচ্চাদের মানে বাচ্চারা কেন ডিলে হচ্ছে প্রথম দুই বছরে আমরা কিন্তু বুঝতে পারি না,
1: বোঝা যায় না।
0: দু বছরের পরে মা বাবা মানে বুঝতে শুরু করে, আরে আমার বাচ্চার তো কথা ডিলে হচ্ছে, হাঁটা ডিলে হচ্ছে, ওর বয়সের তুলনায় কাজগুলো করতে পারে, তখন আমরা ডাক্তার কনসাল্ট করি। কিন্তু সেটা আমাদের কিন্তু ছয় মাস বয়স থেকেই কিন্তু আমরা বাচ্চাদের কিন্তু অবজার্ভ করতে শেখা উচিত যে ছয় মাসে সে বসতে পারছে কিনা সাপোর্ট দিয়ে, নাকি ঘাটটা পড়ে যাচ্ছে। তারপর সে এক বছর এক থেকে মানে এক বছর থেকে দেড় বছর বয়সের মধ্যে হাঁটতে পারছে কিনা, সেগুলো কিন্তু মাইলস্টোন। সে যদি তার সময় মানে তার স্বাভাবিক মাইলস্টোন গুলো ক্রস করে অ্যাচিভ করে যায় তাহলে কোনো সমস্যা নেই, যদি ডিলে হয় তখনই কিন্তু আমাদের ডাক্তারের
1: পরামর্শ নেওয়া উচিত।
0: এবং সেই ক্ষেত্রে যেটা দক্ষতার ব্যাপার আসছে, যেহেতু আমরা দেখছি ও পড়াশোনায় বা স্বাভাবিক বিষয়গুলো মানে রিসিভ করতে পারছে না, তখন আমরা কি করি, ওকে আর কি ধরনের সাপোর্টিভ জিনিসগুলো ওর মধ্যে আছে ভালো কিছু,
1: সেই জিনিসগুলো
0: গান,
1: আর্ট,
0: নাচ, আর্ট বলা, গল্প বলা, কথা বলা। অনেক বাচ্চারা আছে ভালো গল্প লিখতে পারে, যেরকম আমার স্কুলেরই একজন স্টুডেন্ট, আমি নাম বলবো না বা স্কুলের কথাও বলছি না, আমি দু তিন দিন ক্লাস করানোর পর দেখলাম আমি ক্লাসে কবিতা পড়িয়েছি।
1: আচ্ছা,
0: ও আমাকে একদিন কবিতাটা থেকে গল্প বানিয়ে বলছে। আমি বললাম ওকে যে কবিতাটা শিখেছো? হ্যাঁ ম্যাডাম শিখেছি। তো আমাকে বলতে পারবে প্রথম চার লাইন? হ্যাঁ বলতে পারবো। ও বলে এত সুন্দর করে আমাকে একটা গল্প বললো।
1: ওকে অনিকের সাহা ছিল?
0: হ্যাঁ সে ছিল, এবং এত সুন্দর গল্প বলেছে না, আমি অবাক হয়ে রইলাম। ও শুনে বোঝে, তাহলে ওর বুঝতে পারছে, ও শুধু ওর এক্সপ্রেশনটা, ওর যে বহিঃপ্রকাশ, আবেগের বহিঃপ্রকাশ বা ওর যে মানে বোঝার বহিঃপ্রকাশ, সেটা সে স্বাভাবিকভাবে করতে পারে না। কিন্তু এখন অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে কিন্তু ম্যাডাম, সেটা অবশ্যই বলবো যে ওর ফ্যামিলি সাপোর্টের জন্য। কিন্তু আমরা এই ক্ষেত্রে অনেক সময় দেখি দুঃখের বিষয় যে অনেক ফ্যামিলিতে বোঝে না, যখন বোঝে না বাচ্চাগুলোকে মনে করে যে
1: মারধর করে, বাজে ব্যবহার করে,
0: শাসন, এবং বিভিন্ন স্কুলগুলোতেও কন্ট্রোল করতে পারে না যখন, তখন বকা দেওয়া। বকা দিলে কি হয়, বাচ্চাগুলো চুপ হয়ে যায়। তো এই জিনিসটা করা উচিত না, এবং একজন শিক্ষিকা হিসেবে আমি বলবো বাচ্চাদের যে চাহিদাটা কি, ক্লাসে তো অবশ্যই অনেক বাচ্চাদের মধ্যে একজনকে বিশেষভাবে নজর দেওয়াটা খুব কষ্টকর হয়, তারপরেও মানে চেষ্টা করা যে বাচ্চাদের চাহিদাটা কি, বাচ্চারা কি চায়, সেই জিনিসটা দেখে ওকে মানে সাপোর্টটা দেওয়া। তো সেই ক্ষেত্রে আমাদের পরিবার এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা ওর বিদ্যালয়ের যে সহপাঠী বন্ধু বান্ধবী আছে প্রত্যেকেরই ভূমিকা রয়েছে, কিন্তু তার চাইতে সব থেকে বেশি আমাদের পরিবারের ভূমিকাটা অনেকটাই বেশি, যেটা আমরা ছোটবেলা থেকেই সেই ভূমিকাটা পালন করতে হবে। এবং মোবাইল ফোন বা কম্পিউটার বা টিভি, যেটা বাচ্চাদেরকে বলবো যে
1: এগুলো থেকে দূরে থাকে।
0: হ্যাঁ অবশ্যই, এবং তিন বছরের পরেও বাচ্চাদের মোবাইলটা দিলে মা বাবা বা বয়োজ্যেষ্ঠদের সুপারভিশনে দেওয়া উচিত, যে সঙ্গে আছে কি দেখছে আমার বাচ্চা।

0: তো এখন যেটা বলছিলাম যে শিশুর সবচেয়ে বড় মানসিক চাহিদা কোনটা হতে পারে?
1: শিশুর সব থেকে বড় মানসিক চাহিদা হচ্ছে ভালোবাসা, নিরাপত্তার চাহিদা, সেটা হচ্ছে সবচাইতে বড় ওর। মানে সাধারণত তো মানুষ হিসেবে যেহেতু আমরা জন্মেছি, মানুষের তো প্রাথমিক চাহিদা রয়েছে, যেরকম আমরা বলতে পারি খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, ভালোবাসা। কিন্তু একটি শিশুর ক্ষেত্রে তার সব থেকে প্রাথমিক চাহিদা হচ্ছে ভালোবাসা এবং নিরাপত্তার চাহিদা। সেই নিরাপত্তা এবং ভালোবাসার চাহিদাটা যদি আমরা পূরণ করতে পারি, তবে সে মনস্তাত্ত্বিক দিক থেকে তার যে বিকাশটা সেটা সম্পূর্ণভাবে এবং তাড়াতাড়ি হতে পারে এবং সুস্থভাবে হতে পারে।
0: আর একজন ভালো মানুষ হিসেবে সে তৈরি হতে পারে
1: অবশ্যই।
0: আসলে একটা শিশুকে তৈরি করতে তার মনস্তাত্ত্বিক চাহিদার উপর অনেকটাই নির্ভর করতে হয়, তাই না? তো আজকে যেটা আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইছি যে বিদ্যালয় ও শিক্ষকদের ভূমিকা শিশুর নৈতিক ও মানসিক চরিত্র বিকাশে কতটুকু গুরুত্বপূর্ণ?
1: একজন শিশুর নৈতিক বিকাশের ক্ষেত্রে এবং তার চারিত্রিক বিকাশের ক্ষেত্রে বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: আচ্ছা,
1: নির্দিষ্ট সময় পর্যন্ত, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটি শিশু সে স্কুলে কাটায় অনেকটা সময়। কিন্তু সেই আমরা যদি 10টা 4টা ধরি বা 11টা 4টাও ধরি বিদ্যালয়ের সময়টুকু, সেই সময়ের মানে গুরুত্বপূর্ণ সময়টাই কিন্তু সে কাটাচ্ছে
0: বিদ্যালয়ে।
1: এবং সেই বিদ্যালয়ে শিক্ষকদের আচরণ, শিক্ষক শিক্ষিকাদের আচরণ কিরকম, কি ধরনের শিক্ষক শিক্ষিকারা কি ধরনের ব্যবহার করছে মানে তার ছাত্রছাত্রীদের প্রতি বা নিজেদের প্রতি, বাচ্চারা কিন্তু খুব বেশি অনুকরণ প্রিয় এবং তারা কিন্তু অনুকরণ করে করেই শেখে। এবং সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের আচরণ দেখে দেখে ওরা শিখছে এবং তার সঙ্গে সঙ্গে তার যে সহপাঠী বন্ধু বান্ধবী তাদের থেকেও শিখছে। তো সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা ওদেরকে যে মানসিক বিকাশের ক্ষেত্রে নৈতিকতা বোধ এবং তাদের মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে বকা দিয়ে বা শাসনপূর্বক জোরপূর্বক কিন্তু আমরা সেটা ওদেরকে শেখাতে পারি না।
0: আচ্ছা,
1: তাদেরকে শেখাতে হবে, প্রথমত তাদেরকে দিতে হবে কি নিরাপত্তা যে বোধটা ওদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, তারপর সঙ্গে হচ্ছে ওদের ভালোবাসা দিয়েই কিন্তু আমরা তাদের মানসিক দিক থেকে ওদের গড়ে তুলতে পারি।
0: আচ্ছা, তো আমাদের হাতে প্রায় সময় শেষের পথে, শেষের দিকটায় আপনাকে অনেক কথাই তো বলার ছিল। আসলে এসব আলোচনাগুলো নিয়ে বসলে অনেক কথাই ওঠে, তাই না? তো বর্তমান সমাজে শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি?
1: সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে একজন শিশুর ক্ষেত্রে তার যে নৈতিকতা বোধ রয়েছে, মূল্যবোধ এবং তার যে মানসিক বিকাশটা, সেটা যথাযথভাবে মানে হচ্ছে না।
2: এতক্ষণ শুনলেন গুরুবারের আলাপচারিতা। প্রসঙ্গ ছিল আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ কতটা জরুরি। এর নিয়ে আলোচনায় অংশ নিলেন শিক্ষিকা রেশমি সাহা, সঙ্গে গোপা মজুমদার। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন, এরপরেই শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

ఎందుకు సందన్ రాష్ట్రీయ సేవా అనుష్ఠాన్ వివిధ భారతి শ্রোতবন্ধুরা আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন একশো তিন দশমিক সাত মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর গেলে এখন সময় বিকেল চারটে বেজে ৫৯ মিনিটে ৪৫ সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং এর অভ্যতি পরে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

অনুষ্ঠানে বেলা গানটি শোনাচ্ছি। ইহুদি ছবির গান, শিল্পী গানের সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ, গীতিকার শৈলেন্দ্র। শিল্পী মুকেশ।

এবার গানটি শোনাচ্ছি কানহাইয়া ছবি থেকে, শিল্পী মুকেশ, গানের কথা লিখেছেন শৈলেন্দ্র এবং গানটিতে সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি, মে নেশা মে হু, শিল্পী মুকেশ। গানটিতে সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ এবং গানের কথা লিখেছেন শৈলেন্দ্র।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনছেন একই শিল্পীর গান এবং একই গীতিকারের গান, গীতিকার শৈলেন্দ্র। অনুষ্ঠানে এখন নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনের অনুষ্ঠানে। এবারের গানটি শোনাচ্ছি এক ফুল চার কাটি, শিল্পী মুকেশ। গানটিতে সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ এবং গানের কথা লিখেছেন শৈলেন্দ্র। ছবি এক ফুল চার কাটে।

0: ताजिया ना चुक जाए, इन कदमों से हित ताजिया ना चुक जाए, मतवाली ना ठुमक ठुमक चली जा।
1: অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি কাঞ্চি কি গুড়িয়া ছবি থেকে, শিল্পী মুকেশ এবং আশা ভোঁসলে। গানের কথা লিখেছেন শৈলেন্দ্র এবং গানটিতে সুর দিয়েছেন শ্রীতকাল।

অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি চার দিওয়ারি ছবি থেকে। গানের কথা লিখেছেন শৈলেন্দ্র এবং গানটিতে সুর দিয়েছেন সলিল চৌধুরী, শিল্পী মুকেশ।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনে। আজ শুনলেন একই গীতিকারের গান, গীতিকার ছিলেন শৈলেন্দ্র। এই অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতবন্ধুরা আপনারা শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচলিত অনুষ্ঠান। এবার শুনুন লোকগীতি লোকসঙ্গীতের অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের শিল্পী পোশালী বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন লোকগীতি, লোকসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী ছিলেন পোষালী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন ককবালক অনুষ্ঠান। এতে আজ প্রথমে শুনবেন স্বরচিত কবিতা পাঠ করবেন শ্যামল দেববর্মা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ককবরিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনছেন ককবরিক আধুনিক গান শিল্পী বিদ্যা জমাতিয়া।

বর্গ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কব্বরের আধুনিক গান, শিল্পী ছিলেন বিদ্যা জমাতিয়া। কব্বরক অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের এখনকার নিবেদন, কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী। অনুষ্ঠানে আজ শুনবেন বীজ বপনের মাধ্যমে ধান চাষ, এ নিয়ে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি দিয়েছেন মিঠুরানী দেবনাথ।
2: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে বীজ বপনের মাধ্যমে ধান চাষ নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহ কৃষি অধিকর্তা মিঠুরানী দেবনাথের সাক্ষাৎকার।
1: কৃষক বন্ধুরা, কৃষি বিষয়ক অনুষ্ঠানে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বীজ বপনের মাধ্যমে ধান চাষ। আসলে বর্তমানে কৃষিক্ষেত্রে শ্রমিকের অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি

0: জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণে ধান চাষে নতুন প্রযুক্তি এবং আধুনিক পদ্ধতির ব্যবহার দিন দিন বাড়ছে। এর মধ্যে বীজ বপনের মাধ্যমে ধান চাষ একটি সম্ভাবনাময় পদ্ধতি হিসেবে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সঠিকভাবে এই পদ্ধতি অনুসরণ করলে শ্রম এবং খরচ দুটোই কমানোর পাশাপাশি ভালো ফলনও কিন্তু পাওয়া সম্ভব। এ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিঠুরানী দেবনাথ, সহকারী কৃষি অধিকর্তা, রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র আগরতলা। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে চাইব, এই যে বীজ বপনের মাধ্যমে, আগেও তো আমরা বপনের মাধ্যমে করতাম, সেক্ষেত্রে হয়তো আর ছড়িয়ে ছিটিয়ে করতাম, তা এখন নতুন করে যেটা আসছে যে বীজ বপনের মাধ্যমে ধান চাষ, এই বীজ বপনের মাধ্যমে ধান চাষ বলতে আমরা ঠিক কি বুঝব?
1: বীজ বপনের মাধ্যমে যে ধান চাষটা, এখন আমাদের এই বিভিন্ন চাষিরা মাঠে চাষ করে থাকছেন এবং আমরা বিভিন্ন গবেষণা থেকে আমরা দেখতে পেয়েছি যে সরাসরি যদি আমরা বীজ বপন করি আমাদের জলের সাশ্রয় হয় এবং আমাদের শ্রমিক কম লাগে, সময় কম লাগে। সেই ক্ষেত্রে জলের সাশ্রয় যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 15-40% জল কম লাগছে এবং শ্রমিকও কম লাগে। শ্রমিক কম লাগে কেন, একটু আমি একটু আগে থেকে বলছি, যেরকম আমরা যখন চারা রোপণ করি সেই ক্ষেত্রে আমাদের বীজতলাটা তৈরি করতে হয়, কিন্তু এখানে যেহেতু আমরা ধানের সরাসরি বীজ বপন করব সেই জন্য আমাদের ধানের যে বীজতলাটা তৈরি করতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট বীজটা লাগিয়ে দিচ্ছি এবং বীজ যখন লাগাবো
0: চারা তৈরি করতে হবে না,
1: ডাইরেক্ট আমরা বীজটা লাগাবো। এবং বীজ লাগানোর পূর্বে আমরা কিছু সতর্কতা অবলম্বন করব, যেরকম আমরা যখন চাষ করি তখন তো আমাদের পোকামাকড় আক্রমণ হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আগে থেকে ওটাকে জৈব ছত্রাকনাশক, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি হয়, সেই জৈব ছত্রাকনাশক 10 গ্রাম প্রতি কেজি বীজে দিয়ে আমাদের যখন আমরা বীজ বপন করব তার 1 ঘন্টা আগে থেকে ওটাকে সিড কোটিং বলে, ওটাকে যেমন কাদা কাদা যেরকম একটা ভাব হয় সেই ভাবটা বীজ এবং ওই ট্রাইকোডার্মা ভিরিডির মধ্যে ওই ব্যাপারটা আনতে হবে। তারপর ওটাকে ছায়াতে শুকাতে হবে, শুকিয়ে তারপরে 1 ঘন্টা পর আমরা বীজটাকে ডাইরেক্ট আমরা সরাসরি লাইনে লাগাবো, ছিটিয়ে নয়। যদি ছিটিয়ে লাগাই তাহলে আমাদের প্রচুর বীজ লাগবে আমাদের, তখন সেই ক্ষেত্রে আবার চাষের যে খরচটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেটা লাইনে সারিতে করে লাগাবো। সারিতে করে লাগালে আপনাদের চাষের আমাদের বীজের পরিমাণ কম লাগবে এবং খরচও কম হবে। এবং লাগাতে গিয়ে আমরা কি করব, যখন দূরত্বটা রাখবো 20x15 সেন্টিমিটার, 20x15 সেন্টিমিটার রাখবো এবং প্রত্যেক 2 মিটার অন্তর বা 10টা সারির পর পর 30 সেন্টিমিটার আমরা গ্যাপ রাখবো, যাতে রোগ পোকাও কম হয়, চলাচলও আমরা চলাচল সহজে করতে পারি, মাঠের বিভিন্ন কাজগুলো সুন্দর করে করা যায়, সেই জন্য আমরা 30 সেন্টিমিটার আমরা গ্যাপ রাখবো। এবং এটা হচ্ছে লাগবো কি দূরত্ব। এবং তারপর আমরা কি করব, যখন আইলগুলো ইয়ে করব, আমাদের বান্ডগুলো যেগুলো হয় সেগুলোতে আমরা গাঁদা ফুলের গাঁদা ফুল লাগাবো বা যে কোনো ধরনের ডাল জাতীয় শস্য, যেমন আমাদের মুং, তারপরে আমরা যেমন বরবটি সবজির মধ্যে আমরা বরবটি, যেরকম আমরা জানি কাশি কাঞ্চন একটা জাত হয় যেটাতে আপনার ওটাতে স্টেকিং দিতে হয় না, ওটাতে আমরা যেটা কাঠি দিয়ে দাঁড় করিয়ে এটা বাইয়ে দিতে হয়, সেই জিনিসটা আমাদের করতে হবে না। তো সেটা তো শুধু ডাইরেক্ট মাটিতে হয় বলে আমরা ওটাতে ফলনও পাবো এবং ওখানে আমরা কেন এটা করব, কারণ ওটা আপনার যাতে বন্ধু পোকার সংখ্যাটা যাতে বাড়ে সেই জন্য আমরা ওই আইলের মধ্যে আমরা বান্ডের মধ্যে বরবটি লাগাবো বা মেরিগোল্ড লাগাবো, গাঁদা ফুল চাষ করবো, সঙ্গে ফুলটাও পাবো, সঙ্গে আমরা যাতে এটা পোকামাকড় নিয়ন্ত্রণে আসে, কারণ যেহেতু এটা আমাদের বন্ধু পোকার সংখ্যা বাড়ায় যেটা নাকি শত্রু পোকাকে দমন করে, সেইভাবে আমরা এটাকে লাগাবো।
0: আচ্ছা, এটা তো লাগানোর একটা পদ্ধতি বললেন, কত বা কত দূরত্বে হবে সবকিছু বললেন, এটাকে তো জমিটা আমাকে তৈরি করতে হবে, জমিটা কিভাবে তৈরি করব?
1: জমিটা হচ্ছে যে আমরা নর্মালি জমি যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব, কিন্তু জমিতে জলের পরিমাণটা যেমন এটা ডাইরেক্ট

0: বীজ বপন হবে, তো সেই জন্য আমাদের 2 থেকে 3 সেন্টিমিটার বেশি আমরা জল রাখতে পারবো না, বা না রাখলো যেদিন ডাইরেক্ট বীজ বপন হবে সেদিন যাতে মাঠে জল একদমই না থাকে, হালকা মাটিটা জাস্ট ভেজা থাকবে। আর পরে যে জলের স্তরটা মেনটেন করতে হবে 2 থেকে 3 সেন্টিমিটার মেনটেন করলেও হবে।
1: আর নরমালি তো বড় হওয়ার পর নাকি?
0: হ্যাঁ, আমরা নরমালি তো বা 2-3 দিন পরেও আপনি 2 থেকে 3 সেন্টিমিটার দিলে হয়ে যাবে, কিন্তু নর্মালি আমরা ট্রান্সপ্লান্টিং এর ক্ষেত্রে তো আমাদের 15-20 সেন্টিমিটার এরকম জল প্রায় প্রত্যেক দিন মেনটেন করতে হয়। সপ্তাহে একবার মানে 3-4 বার আমরা জল বার করছি, আবার মাঠে দেওয়া হচ্ছে, সেভাবে আমরা 15-20 সেন্টিমিটার জল এগো, কিন্তু এই ক্ষেত্রে আপনার 2-3 সেন্টিমিটার জল মেনটেন করতে হবে। আর লাগানোর সময় তো জল লাগবেই না, একদম মাটি শুধু জাস্ট ভেজা থাকবে, না হলে কেন? আমরা তো যদি জল থাকে তাহলে তো বীজটা ওখান থেকে সরে যাচ্ছে না, না তার যে জায়গাটা আছে বীজ যেই জায়গা 20-15 সেন্টিমিটার দূরত্বে যেটা থাকার কথা সেটা থাকবে না, ওটা তো ওখান থেকে সরে যাবে।
1: অন্যান্য বীজ আমরা যেভাবে লাগাই
0: ওইভাবে লাগাতে হবে, জল যাতে না থাকে আর জাস্ট ভেজা ভেজা থাকবে, ওটা যাতে আপনাদের ওই অঙ্কুর উদ্গমের ক্ষেত্রেও সুবিধা হয়, যাতে আমরা সিডলিংটা খুব ভালো করে এটা জাস্ট অল্প জলের উপর দিয়ে হবে। তো এখানে তো জলের সাশ্রয় হচ্ছে, তারপর শ্রমিকের সাশ্রয় হচ্ছে, সব কিছুর দিকেই মানে এটা লাভজনক। এখন দেখা যাচ্ছে মাঠে গেলেও অনেক চাষিরা এই পদ্ধতি অবলম্বন করছে, এবং ম্যাক্সিমাম যারা করে তো ওরা লাভজনকই বলছে।
1: এক জায়গাতে কটা করে বীজ দেবে?
0: সেই ক্ষেত্রে 2 কি 3টে বীজ দেবে আমার তো,
1: কারণ আমরা যখন গুচ্ছাকারে লাগাই, যখন বীজতলা তৈরি করে চারা তৈরি করে তারপর লাগাই, তখন তো গুচ্ছাকারে একসঙ্গে অনেকগুলো কাজ।
0: হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে 2 থেকে 3টের বেশি আমার বীজ দেওয়া চলবে না, 3টে থেকে 1টা তো বেরোবেই। তো সেইভাবে আমরা তাহলে তো
1: তিনটে থেকে আমরা
0: 1টা বা 2টো রাখবো, পরে ভবিষ্যতে যদি 1টা নষ্ট হয়ে যায় আর 1টা রইলো, এইভাবেও করতে হবে।
1: আচ্ছা, মানে যখন চারাটা একটু বড় হলো তখন তার থেকে 1টা তুলে নিতে হবে।
0: হ্যাঁ,
1: সে তুলে নিয়ে কি অন্য জায়গায় আবার লাগানো সম্ভব?
0: তুলে নিয়ে আপনি লাইনের পাশে, এই লাইন বাদ দিয়ে পাশে সামনের দিকে রেখে দেবেন, যদি কোনো কোনো সময় যদি গ্যাপ ফিলিং এর দরকার হয় তখন সেই ক্ষেত্রে ওইটার গ্যাপ ফিলিং করা যাবে।
1: আপনি বীজ শোধনের কথা বলছিলেন, আরও একবার একটু যদি বিস্তারিত বলেন যে বীজটাকে আমি মাটিতে লাগানোর আগে আমাকে কি কি করতে হবে, বা এর জন্য কি আলাদা কোনো বীজ রয়েছে নাকি আমরা প্রচলিত যে ধান চাষ করছি ওইগুলোর বীজও লাগানো সম্ভব?
0: এটা আপনি, আমরা হাইব্রিড দিয়েও করে দেখেছি, হাইলিং ভ্যারাইটি দিয়েও করে দেখেছি, হাইব্রিডের তো নর্মালি উৎপাদন বেশি হয়, হাইলিং এ ভ্যারাইটির ক্ষেত্রেও এটা ডাইরেক্ট সিডেড রাইস খুব ভালো উৎপাদন দেয়। যেরকম আমরা দেখলাম কি, যদি সেম ভ্যারাইটিটা MTU 7029 আমি পরপর 2-3 বার করে দেখেছি, দেখা গেছে যে নর্মাল যদি আমি ট্রান্সপ্লান্টেডের ক্ষেত্রে করি 3.8-3.9 এরকম টন পার হেক্টর আসছে, কিন্তু সেটা যদি আমি ডাইরেক্ট সিডেডের ক্ষেত্রে করি, আবার সেটা যদি রোগ পোকা সব কিছু নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে করি, মোটামুটি 5 টন পার হেক্টর পাওয়া যায়। তো ফলন মোটামুটি খুব ভালোই, মোটামুটি 1 টনের তো বেশি পাওয়াই যায়, এবং যেই সেই ক্ষেত্রে তো আপনার শ্রমিক কম লাগছে, খরচও কম লাগছে, তো সব দিকেই লাভজনক।
1: আচ্ছা, এই যে বর্তমান সময়ে এই যে আপনি বলেন বীজ বপনের মাধ্যমে ধান চাষ, সেটার গুরুত্ব কিন্তু বাড়ছে, আপনার কথা অনুযায়ী আমি সেটা বলতে পারি যে গুরুত্ব বাড়ছে। এই গুরুত্ব বাড়ছে কেন?
0: গুরুত্ব বাড়ছে কারণ এখন তো শ্রমিকের খরচও বেড়ে যাচ্ছে এটাতে, তারপরে আমাদের বিশেষ করে আমাদের যখন রবি মরশুমে কি হয়, আমাদের জলের পরিমাণটা খুবই কম হয়, তো কম থাকে, সেই ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট বীজের দিকে যাওয়াই ভালো, এবং আমরা ডাইরেক্ট বীজটাকেই প্রেফার করছি, কারণ ইরিগেশনের একটু আমাদের অভাব হয়ে যাবে ওই সময়টাতে, তো সেই জন্য ডাইরেক্ট বীজ করাটাই মানে ভালো হবে আর
1: এই জন্য গুরুত্ব বাড়ছে।
0: হ্যাঁ,
1: প্রচলিত চারা রোপণ পদ্ধতির তুলনায় এই যে বীজ বপন পদ্ধতি, এর কিছু সুবিধার কথা বললেন, আর কি কি সুবিধা রয়েছে?
0: হ্যাঁ, এটার তো এমনিতে তো হচ্ছে জলের ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাচ্ছি, তারপরে খরচ কম লাগছে, শ্রমিক কম লাগছে, এই 3টে ছাড়াও আমরা যখন লাইনে লাগাচ্ছি আমাদের আগাছাগুলো নিয়ন্ত্রণ করতে পাচ্ছি, আগাছাগুলো লাইনে হওয়াতে যদি আমরা এই ডাইরেক্ট সোয়িং করে সরাসরি বীজ বপন যে করছি ওটা যদি ছিটিয়ে লাগানো হতো সেই ক্ষেত্রে আমাদের আবার শ্রমিক বেশি লাগতো, তো আমরা তো সেটা করছি না, আমরা লাইনে লাগাচ্ছি, তো লাইনে লাগানোর ক্ষেত্রে আমাদের আগাছাটাকেও কন্ট্রোল করা যায়, তারপর যদি

0: দেখা যায় যে কেউ যদি ম্যানুয়াল উইডিং নিজে নিজে থেকে যদি কেউ উইডিং আগাছা নিয়ন্ত্রণ না করে, সেই ক্ষেত্রে আমরা 30 দিন পর একটা যান্ত্রিক উপায়ে আমরা একটা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা করতে পারি। আর যেগুলো পোকামাকড়ের ক্ষেত্রে আমি বলবো যে আমরা ফেরোমন ফাঁদ বলে হয়, যেটা কি আমাদের মাজরা পোকা, মাজরা পোকাটা ধানের খুব ক্ষতি করে, সেই ক্ষেত্রে আমরা যদি মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য এই যখন ডাইরেক্ট বীজ বপন পদ্ধতির মাধ্যমে আমরা যদি ফেরোমন ফাঁদও যদি লাগিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা মানে কোনো কেমিক্যাল রাসায়নিক ব্যবহার না করে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি।
1: আচ্ছা, প্রতিকানিতে মোটামুটি কতখানি বীজ লাগতে পারে?
0: প্রতিকানিতে আমাদের 800 গ্রাম হলেই যথেষ্ট।
1: 800 গ্রাম। যেটা জানতে চাইছিলাম যে এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে বীজ রোপণের প্রধান সময় কোনটা?
0: প্রধান সময় আমরা রবি খন্দেই আমরা বেশিরভাগ ওটার সুফলটা পেয়ে থাকি, যেহেতু আমরা খারিফ খন্দে তো আমাদের বৃষ্টিপাত হয়, তো সেই জন্য আমাদের মানে অতটা জলের অভাব হয় না, কিন্তু রবি খন্দে আমাদের, কিন্তু এটা খারিফ খন্দেও করা যায়, রবিতেও করা যায়, দুটোতেই আমরা মানে করলে লাভবান হই, যেহেতু জলের অভাবটা ইয়েতে রবি মৌসুমে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আমাদের রবিতে করলে আমরা ভালো ইয়ে পাই, ফলন পাই, খারিফেও ভালো পাই, কিন্তু খারিফে তো জলের অভাব হয় না, খারিফে তো জল তো আছে, তো এটা তো জল ছাড়া
1: যেসব জমিতে ধরুন হাঁটু সমান জল সবসময় থেকে যায়, বিশেষ করে বর্ষাকালে একটু জলটা বেশি থাকে, ওইসব জমিতে কি চাষ করা সম্ভব?
0: না, ডাইরেক্ট সিডার তো যদি জল জমা জমিতে করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের জল সবসময় মানে লাগানোর পরে আমাদের 2-3 সেন্টিমিটার মেনটেন করতে হবে, কিন্তু লাগানোর সময় তো জল একদম মাটি তো জাস্ট ভেজা থাকবে, কোনো জল দাঁড়ানো জল থাকা চলবে না।
1: আচ্ছা, তার মানে যেসব জমিতে বিশেষ করে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে সেগুলোতে এভাবে সম্ভব হবে না, সেগুলোতে আপনার ওই চারা উৎপাদন করে চারা রোপণ করতে হবে।
0: অবশ্যই।
1: আচ্ছা, এই পদ্ধতিতে রোগ পোকা আক্রমণ কি বেশি দেখা যায় নাকি এতে রোগ পোকার আক্রমণটা অনেকটা কম থাকে, বা থাকলে সেটাকে দমন করার উপায়?
0: হ্যাঁ, এই ক্ষেত্রে রোগ পোকা ততটা হয় না, যদি হয় আমরা সেই ক্ষেত্রে 30 দিন লাগানো 30 দিনের মধ্যে আমরা যেহেতু ফেরোমন ফাঁদটা লাগিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে ওটা মাজরা পোকা বা অন্যান্য পোকা থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তারপর আমাদের হলুদ ফাঁদ আছে, সেই হলুদ ফাঁদগুলো আমরা লাগাবো, ওই সময়টাতে লাগাবো, যদি কোনো রকম পোকার উপদ্রব দেখা যায় সেই ক্ষেত্রে আমরা নিমা জল ব্যবহার করব 3 মিলিলিটার প্রতি লিটার জলে। এইগুলো আমাদের সবই হচ্ছে সুসংহত উপায়ে রোগ পোকা দমন পদ্ধতি, এটা আমরা মানে সরাসরি বীজ বপনের ক্ষেত্রেও আমরা এগুলোই ব্যবহার মানে অবলম্বন করে থাকি।
1: আচ্ছা, যে কোনো নতুন জিনিস করতে গেলে একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে, তো এই জায়গাতে কৃষকদের মধ্যে এই প্রযুক্তি গ্রহণে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে বা চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হতে পারে?
0: না, এই এই পদ্ধতিতে কোনো রকম চ্যালেঞ্জের কোনো কিছু নেই, কারণ কি ওরা ডাইরেক্ট তো লাগাচ্ছে, যেহেতু ওদের কোনো রকম রিস্ক মানে কোনো, আমরা তো এই জন্য 3টে করে বীজ লাগাচ্ছি, যাতে 3টে থেকে 2টো তো পাবোই আমরা, আমরা মেনটেন করব, একটাই মেনটেন করব, কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো সময় গ্যাপ ফিলিং করতে হয় তাহলে 2টো বা 3টে, তো এই ক্ষেত্রে তো আমাদের বীজের পরিমাণ তো কমই লাগছে, তো এখানে তো কোনো আমাদের রিস্ক তো কিছুই নেই চাষিদের। তারপরে জলও তো যেহেতু কম লাগছে সেই ক্ষেত্রেও কোনো ওদের কোনো রিস্কের কিছু ব্যাপার নেই, যেরকম রবি মৌসুমে অনেক ফসল কি হয় যেহেতু জলের অভাবে, বিশেষ করে মৌসাম্বি বা এই ধরনের কিছু যেগুলো তো জল ইয়ে থাকে না, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, তো এই ধানের এই সরাসরি বীজ বপনে এটা মানে লাভজনক, এটা কোনো ওদের ওদের কোনো রকম ক্ষতি বা ওইটা থেকে কোনো রকম ওদের ক্ষতির সম্ভাবনা নেই।
1: আচ্ছা, আমরা মানে দেখতে গেলে প্রাকৃতিক চাষ বলুন বা ন্যাচারাল ফার্মিং বলুন, তাছাড়া জৈব চাষ, আমরা দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করছি আগেকার দিনে ফিরে যাওয়ার, পৃথিবীটাকে একটা শান্ত পৃথিবী বানানোর, তো সেক্ষেত্রে এই যে পদ্ধতিটা এটাও কিন্তু দেখতে গেলে অনেকটাই আমরা পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়ার।

0: পরিবেশের সবকিছু, মানুষের যেরকম সুস্থতা এটার মধ্যে কাম্য, সবারই এটা, পশু পাখি সবাই এটার মধ্যে মানে সুস্থ হাসি খুশি থাকবে। কারণ কি, এটা যেহেতু কেমিক্যাল বা রাসায়নিক পরিমাণটা এটার মধ্যে কম লাগছে। জাস্ট আমরা যখন সার ব্যবহার করছি সেটাও আমাদের একদম রিকমেন্ডেড ডোজ, যেরকম আমাদের মানে সুপারিশকৃত যে আমাদের সারের মাত্রাটা, এটা এটা আমরা ব্যবহার করছি। এটা ডাইরেক্টলি কিন্তু প্রাকৃতিক চাষও নয়, আমাদের যে সরাসরি বীজ বপন এটার মধ্যে আমরা সার ব্যবহার করব, কিন্তু যাই লাগবে একদম যতটা পরিমাণে লাগার কথা ততটাই লাগবে। যেরকম আমরা 100-60-60 এই রেশিওতে আমরা এনপিকে ব্যবহার করব। তারপরে যখন কেমিক্যাল যদি আমাদের কোনো রকম পেস্টিসাইডেরও দরকার হয়, সেই ক্ষেত্রে যেহেতু আমরা ফাঁদ ব্যবহার করছি তো সেই ক্ষেত্রে আমাদের রোগ পোকাও তো কম লাগছে, তো ওষুধও কম লাগছে। মোটামুটি আমাদের এটা প্রাকৃতিক চাষের কাছাকাছি, কিন্তু এটা প্রাকৃতিক চাষ নয়, এটা হচ্ছে সুসংহত উপায়ে কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করা যায়।
1: রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র এ বিষয়ে কৃষকদের কি কোনো রকমের প্রশিক্ষণ দিয়ে থাকে?
0: প্রশিক্ষণ তো হ্যাঁ, ডাইরেক্ট সিডেড রাইসের ক্ষেত্রে আমরা ট্রেনিং প্রচুর দিয়েছি অলরেডি, আর এখন সামনেও আমরা দিতে চলছি। ফিল্ড লেভেলে গিয়ে আমরা বিভিন্ন জেলা স্তরে দিচ্ছি, বিভিন্ন সাবডিভিশন লেভেলে গিয়ে আমরা ব্লক স্তরে সব দিকে আমরা ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সরাসরি বীজ বপনের জন্য আমরা। কারণ এটা তো কৃষকদের জন্য যেহেতু লাভজনক, সেটা আমরা কৃষকদের লাভই চাইবো, এবং সেটা পরিবেশের জন্য খুবই মানে ভালো এবং সুন্দর পরিবেশ এটা থেকে পাওয়া যাচ্ছে, সবাই সুস্বাস্থ্যটা কামনা করছে। সেই জন্য আমরা ট্রেনিং প্রশিক্ষণ এটার উপরে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি বিভিন্ন টপিকের উপর। যেমন আমরা ন্যাচারাল ফার্মিং এর উপরেও কন্টিনিউয়াস আমাদের ট্রেনিং চলছে, সেরকম আমাদের ডাইরেক্ট সিডেড রাইস সেটাও আমাদের চলছে।
2: এতক্ষণ শুনছিলেন বীজ বপনের মাধ্যমে ধান চাষ নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহ কৃষি অধিকর্তা মিঠু রানী দেবনাথের সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে এখন শুনবেন PMRKVY সম্পর্কে কিছু কথা, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা সম্পর্কে কিছু কথা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার প্রধান উদ্দেশ্যগুলো হল কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, কৃষকদের আয় বৃদ্ধি করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কৃষি ও কৃষিভিত্তিক অবকাঠামোর উন্নয়ন, কৃষির পাশাপাশি পশুপালন, মৎস্য উদ্যান পালন এবং মৌমাছি পালন সহ একাধিক ক্ষেত্রের উন্নয়ন, কৃষিপণ্যের সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণে সহায়তা প্রদান, কৃষিতে যুব সমাজ এবং উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অন্যতম বৈশিষ্ট্য হল রাজ্য সরকারগুলো নিজেদের কৃষি পরিকল্পনা অনুযায়ী প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়ন করতে পারে, ফলে প্রতিটি রাজ্য তাদের ভৌগোলিক অবস্থা, জলবায়ু, মাটি ও কৃষকের চাহিদা অনুযায়ী প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়। এই প্রকল্পে কৃষির পাশাপাশি কৃষি সহযোগী ক্ষেত্রগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষকের আয়ের একাধিক উৎস তৈরি হয়। প্রকল্পের আওতাভুক্ত ক্ষেত্রের মধ্যে রয়েছে ধান, গম, ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ফসল উৎপাদন, উদ্যান পালন, তার মধ্যে ফুল ফল এবং সবজি চাষ রয়েছে, কৃষি যান্ত্রিকীকরণ, মাটি পরীক্ষা ও মাটির স্বাস্থ্য উন্নয়ন, ক্ষুদ্র ও বৃহৎ সেচ ব্যবস্থা, জল সংরক্ষণ ও জল সম্পদ ব্যবস্থাপনা, পশুপালন ও দুগ্ধ উন্নয়ন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, কৃষি বিপণন ও কৃষি পণ্য সংরক্ষণ, কৃষক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন, কৃষি স্টার্টআপ ও উদ্ভাবনী প্রযুক্তি। অর্থায়নের ধরন, বর্তমানে প্রকল্পে অর্থায়নের অনুপাত হল সাধারণ রাজ্যগুলির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের অনুপাত 60:40, উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ শ্রেণীর রাজ্যগুলির জন্য 90:10, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 100% কেন্দ্রীয় সহায়তা প্রদান করা হয়। কৃষকের জন্য সুবিধা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন, উন্নত মানের বীজ ও চারা, আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে সহায়তা, ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রসার, কৃষি পণ্য সংরক্ষণের জন্য গুদাম ও কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের সুযোগ, কৃষক প্রশিক্ষণ শিবির ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি, কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা গড়ে তোলা। পিএম আরকেভিওয়াই এর একটি গুরুত্বপূর্ণ দিক হল কৃষিভিত্তিক স্টার্ট আপ ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা। তরুণ উদ্যোক্তারা কৃষি প্রযুক্তি, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ, ডিজিটাল কৃষি, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সেচ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ পান। প্রকল্পের গুরুত্ব কী? এই প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকদের আয় বাড়ে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়, কৃষিতে জল ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হয়, গ্রামীণ অর্থনীতি উন্নত হয়। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ভারতের কৃষি উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটি শুধু কৃষি উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কৃষকের আয় বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি অবকাঠামোর উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষিকে আরও লাভজনক এবং আত্মনির্ভর করে তুলতে এই প্রকল্পের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এতক্ষণ শুনছিলেন পিএম আরকেভিওয়াই সম্পর্কে কিছু কথা।

এত কোন শুনলেন? কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী।

আকাশবাণী বিলোনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7:05 শুনবেন পদ্মপুজন অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। এতে আজ শুনবেন মালিক কর্তৃক ভেলা বন্ধন, সনকার বিলাপ ও বিপুলার বিদায়, পরিবেশনায় শ্যামল দাস এবং তার দল। 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রে ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। ক্যাম্পাস কুইজ এই অনুষ্ঠানটি শুনবেন 8:05। আজ শুনবেন আনন্দমার্গ সিনিয়র বেসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ক্যাম্পাস কুইজ অনুষ্ঠান। গুণীজন সান্নিধ্যে শুনবেন 8:30। এতে আজ শুনবেন লেখক সুধীর রায়ের সাক্ষাৎকার, যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী শুনবেন 9:30 শুনবেন সারগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। আজকের শিল্পী গিরিজা দেবী, রাগ পুরবি, রাত 10টায় শুনবেন হারানো দিনের গান, 10:30 জানিয়ে দেওয়া হবে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, সে সাথে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠান সূচি।

0: শ্রোতা আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচারতরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন পদ্মপুলন অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। অনুষ্ঠানে আজকের বিষয় মালিক অতিরিক ভেলা বন্ধন, সনকার বিলাপ এবং বিপুলার বিদায়। পরিবেশনায় শ্যামল দাস এবং তার দল।
1: টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন SS টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডিউ সার্ভিসের বিপরীতে SS টাইলসের শোরুমে।
2: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি। কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু। মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
3: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
4: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতেও এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের? চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: এতক্ষণ শুনলেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজ শুনলেন মালিক কর্তৃক ভেলা বন্ধন এবং সনকার বিলাপ ও বিপুলার বিদায়। পরিবেশনা ছিল শ্যামল দাস এবং তার দল।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধনের অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর দুটোর পর সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্প সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়ন মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অবহেলিত পড়ে থাকবে, সেগুলি গোবর, প্রেসমেড বা চিনি কলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে।
1: भारत की जो नेचुरल गैस का कंजम्पशन है उसमें करीब 50% इंपोर्ट करना पड़ता है। इस 50% इंपोर्ट को कैसे कम करें उसके लिए लगातार कई प्रयास चल रहे हैं। इसमें अगर भारत के गांव में खेती के बाद में जो बायोमास बच जाता है, इस तरह की कई जो वेस्ट मटेरियल्स होते हैं उनका अगर प्रॉपर यूज कर सके और उससे गैस बना सके तो देन इट कैन बी अ सिग्निफिकेंट अमाउंट ऑफ गैस टू बी जनरेटेड।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিশুদ্ধ শক্তি পাওয়া এবং গ্রামীণ সমৃদ্ধির লক্ষ্যে গোবর্ধন প্রকল্প একটি জরুরি পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প বিশেষ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয়, তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। এছাড়া 53,871 কোটি টাকার ঋণ পরিশোধের লক্ষ্যে অতিরিক্ত খরচের অনুমোদন চাইছে।
2: Demand for excess grant for expenditures undertaken in the year 2023 on just two counts. And these two counts were part of what the Public Accounts Committee in its 39th report presented to the Lok Sabha this year in April. One such excess demand arises out of a particular

0: A court order which was on the railway ministry, and that was for 196 crore, but the larger amount is 53,871, which is on grant number 40, repayment of debt.
1: নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রথমবার মুলতুবির পর দুপুর দুটোয় অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025-এর উপরে গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হট্টগোলের মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন। তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। বিলটি পাশের পর প্রিসাইডিং অফিসার সন্ধ্যা রায় দিনের মতো অধিবেশন মুলতুবি করেন এবং আগামীকাল সকাল 11টায় পুনরায় বসার ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তের শিবসাগর জেলার নেপালি খুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95-এ দাঁড়িয়েছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000-এ পৌঁছেছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, ভারতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে 19 লক্ষ পরিবার শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়নের মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত 10,21,000 টাকা জরিমানাও করেছে, যা ভুক্তভোগীকে প্রদান করা হবে। বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের বিচারপতি নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ তেজপালকে ভারতীয় দণ্ডবিধির আওতায় বিশ্বাস বা ক্ষমতার অবস্থানে থাকা কোনো ব্যক্তির দ্বারা ধর্ষণ, যৌন হয়রানি এবং কোনো নারীকে বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওষুধের লাইসেন্স দেওয়ার জন্য ড্রাগস রুল বা ওষুধ বিধিমালা আরও কঠোর করার কথা ঘোষণা করেছে। মন্ত্রক জানিয়েছে, ড্রাগস রুল 1945-এর বিভিন্ন বিধানের আওতায় দাখিল করা সকল আবেদনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে জাল বা মিথ্যা তথ্য প্রদানকারী আবেদনকারীদের বিরুদ্ধে আবেদন বাতিল ও লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তবে এই সংশোধনীর ফলে নির্দিষ্ট সময়ের জন্য নতুন কোনো আবেদন দাখিল করা থেকেও তাদের নিষিদ্ধ করা হবে। দেশ ও বিদেশে এখনো পর্যন্ত 1,73,00,000-এরও বেশি ই পাসপোর্ট ইস্যু হয়েছে বলে সরকার জানিয়েছে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র, ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলি ই পাসপোর্ট ইস্যু করছে। মন্ত্রী জানান, গত বছরের মে মাসে ই পাসপোর্ট চালু করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, জাতীয় মহাসড়কের টোল প্লাজায় টোল ট্যাক্স শুধুমাত্র জাতীয় মহাসড়ক ট্যাক্স বিধি 2008 এবং সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী আদায় করা হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো বাণিজ্যিক যানবাহনের জন্য মেকানিক্যাল পাস নামে কোনো পাস ইস্যু করা হয় না এবং বেআইনি আদায়ের জন্য কোনো মহাসড়ককে চিহ্নিত করা হয়নি। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI টোলিং কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে একটি মানক কার্যপদ্ধতি প্রকাশ করেছে, যার মাধ্যমে নগদ ও ফাস্ট্যাগ উভয় ধরনের লেনদেন শুধুমাত্র টোল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমেই সম্পন্ন করা যাবে। আজ গোটা বিশ্বজুড়ে হিরোশিমা দিবস পালন করা হচ্ছে। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা আজ এই প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগমা মল্লিক আজ হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত হিরোশিমার গভর্নর মিকা ইয়োতোকা এবং মেয়র কাজুমি মাৎসুয়ের সঙ্গেও কথাবার্তা বলেন। উল্লেখ্য, 1945 সালে 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের এনোলা গে বোমারু বিমান থেকে হিরোশিমার উপরে একটি ইউরেনিয়াম বোমা নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়, যাতে আনুমানিক 1,40,000 মানুষ প্রাণ হারায়। ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার

ডেমোক্রেটিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি পি এস নরসিংহম এবং অলোক আরাধের বেঞ্চ আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এর আগে কেন্দ্র আদালতে জানায় কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে নিট ইউজি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এ মাসের 20 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনের সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13 আগস্ট, মনোনয়নপত্র যাচাই 16 আগস্ট এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ 23,731 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জৈব গ্যাস উৎপাদনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। এই বিলে ঋণ মেটানোর জন্য সরকার 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন আজ দুপুর 2টার পর সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায়। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পে সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। খবর শেষ হল, পরবর্তী খবর 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব চিত্তদেব বর্মা তিনি ককতুমা বুবাগ রকমখা কেন্দ্রনি মন্ত্রিসভা তিনি খক নুচি থাম সাইছিনিরা থামচিসা রোজাক রাঙনি বসং ন্যাশনাল সার্কুলার বায়ো এনার্জি স্কিম গোবর্ধন নগসিমুরখা পিএম সূর্যগড় মুফত বিজুলি যোজনা সেপমানায় নুখুংরগনি বাংমারি কুংবাসী রাসায়নিক গবাং কাহিনী শাখা কেন্দ্রনি রিনেবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী হাস্টেনি কুচুগ্রং মথারক ডিজিটাল রং ফনে শাখা ফান বকচিনকা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন ওল নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলে মুঙ্গ তিনি থাই মাও সরুসঙ্গ কপলা ইনখা তাবু ককমা শুক্রবই কেন্দ্রনি মন্ত্রিসভা তিনি খক মুচি থাম সাইছিনিরা থামচিসা রোজাক রাঙনি বসং ন্যাশনাল সার্কুলার বায়ো এনার্জি স্কিম গোবর্ধন নগসিমুরখা কেন্দ্রের ককপুন্তা অয়মুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা অ তাংবুতাং কাইসা রাসাই বাজিসাই তাংসাম সেব আচাইন অ তাংবুতাং টাকলাই রাং বিচিনি সেমি নুই সাই থামচিবা থামচি ডক বিচি জরা সামুগ চাসারি জাগান রাজ্যসভাও তিনি থাম নম্বর এপ্রোপ্রিয়েশন বিল নুইসাই নুচি ডক পাঁচংখা লোকসভাও সুকাং বিল পাঁচংখা অ বিল অ নুইসাই নুচি নুই নুচি থাম রাং বিশিনী মার্চ তালনি থামচিসা সালমারি জরা চংজাক কিচা সেপসাপনি বাকই চংজাক রাংমারি ইয়াকবারা বাইমুং সুপুংনাব কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ানি রাং গসিমুংনি রায় দঙ্গ হাপাং অ ইয়াকবারা বাইমুং সুপুংনাব খক বাজি ব্রী সাই রোজা গবাং রাং গসিমুং সানকা আবো লাগাই সুনাব সামুগ ফনাং জাগান ইয়াং রংমন্ত্রী নির্মলা সীতারমন বাইতি সাজাক অলটাই জুদা জুদা কেরং সুনাম ফিরবুং বিল নুই সাই নুচি ডক তিনি লোকসভা ইয়াসর জাকা অ বিল নুই সাই সিনি বিশিনি পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট নুই সাই নুচিবা বিশিনি ইনকাম ট্যাক্স কেরং তাই নুই সাই নুচি ডক বিশিনি রংথং কেরং সুনাম ফিরমুনি খালাইনানি কক নো খোঁজা জাকা কেন্দ্রনি রিনেবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী শাখা ভারত পিএম সূর্যগড় মুফত বিজুলি যোজনা সেপমানায় নুখুংরগনি বাংমারি খুংবাজি রাসায়নি গবাংখা দিল্লি কোটালো সংযোগ সিআইআইনি হায়ুং বেরামনি ফান উথুমলাই মঙ্গ কক নারকথানি অকগ্ন শাখাব মন্ত্রী খুচাই শাখা তাবুক খুং চিচুকু রাসাই নুখুং চং ফেরাং বিল গরিখে চং ফেরাং সেপমানী দঙ্গ অ তাংবুতাং বিচিং খুং চিনি রাসায়নি গবাং নুখুংরগনি ইয়াকবারা চং ফেরাং ফালমুং বাই খক বুড়িরা নুজিসা রাং আজিউই দঙ্গ কাহাম রাংথংনি বাকই তাই হায়ুং বেড়ামনি কাহাম চাঁদ হাতি ব্রিক্স ওয়েব বাজার তিন সিমি মুম্বাইও চেঙ্জাকা আরো ব্রিক্সনি আদং তাই চোবাচু কাইনুচি হাকতনি খড়ক বারানি গবাং লুকু আদং মানজাকা মহারাষ্ট্রনি হুকমু বাবাইনি মন্ত্রী আশিস সেলার কেন্দ্রনি ককুন্তা অয়মু নাইখুংনি তাংক্রা নখা সালিনি অ সামুং বুতাং চেঙ্গিরিকা হাস্টেনি কুচুগ্রং মথারগ ডিজিটাল রং ফোয়ানার শাখা ফান বক্সিনকা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন তিনি এমবিবি রংনক ইয়ুঙ্গ হাস্টেনি কুচুগ্রং মথারগনি রং তাং বেক্রাবনুতেই সংজাক ককলম সালেমা পানহ কক নারমা ব শাখা কুচুগ্রং মথারগনি তাং বেক্রাব হামক্রায়

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষায় ডিজিটাল মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছেন। পিএম সূর্যকর মুফত বিজলি যোজনার সুবিধা পেয়েছে 50 লক্ষেরও বেশি পরিবার। বায়ু এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে চলছে ভারতের জাতীয় পতাকা কুইজ 2026। বিএসএফ আয়োজিত স্পন্দন লীগের ফাইনালে আগামীকাল মুখোমুখি গোমতি উত্তর জেলা। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল শিক্ষার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ এমবিবি বিশ্ববিদ্যালয়ে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষা পরিকাঠামো নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর উন্নয়ন, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। পর্যালোচনা সভায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে শিক্ষা হাবে পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে।

মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের আরো বেশি করে যুক্ত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপ মজুমদার ও উচ্চশিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণের 81তম বার্ষিকীতে প্রয়াতদের প্রতি আজ লোকসভায় শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পারমাণবিক যুদ্ধের সেই ভয়াবহ বিপর্যয়কে স্মরণ করেন। বিশ্ব শান্তি সম্প্রীতি ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। কেন্দ্রীয় নবায়নযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, পিএম সূর্যকর মুফত বিজুলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। নতুন দিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলনে তিনি আজ একথা জানান। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে 19 লক্ষ পরিবার কোনো বিদ্যুৎ বিল ছাড়াই বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে। এই প্রকল্পের আওতায় 12 লক্ষেরও বেশি পরিবার তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 23,731 কোটি টাকার জাতীয় ন্যাশনাল সার্কুলার বায়ু এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পে 150,000 কর্মসংস্থানের সৃষ্টি হবে। ভারতের পরিচ্ছন্ন শক্তির যাত্রাপথে গোবর্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পের লক্ষ্য দেশে প্রচুর পরিমাণে থাকা কৃষি বর্জ্য, গবাদি পশুর গোবর, চিনি কলের বর্জ্য, পৌর এলাকার জৈব বর্জ্য এবং অন্যান্য জৈব সম্পদকে পরিচ্ছন্ন জ্বালানি, জৈব সার, গ্রামীণ আয় এবং জাতীয় অর্থনৈতিক সম্পদে রূপান্তরিত করা। প্রকল্পটি চলতি অর্থবর্ষ থেকে 2035-36 সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। টিএসআর নবম বাহিনীর উদ্যোগে আজ জুলাইবাড়ি ব্লকের সাঁচিরামবাড়ির নির্ভীক মিত্রনগরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বাহিনীর 41 জন আধিকারিক ও জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের সূচনা করেন টিএসআর এর মহাপরিদর্শক ক্যাডি মারাক। সিপাহীজলা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব আজ বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারপ্রাপ্ত চন্দ্রেন বাদক সূর্য কুমার দেববর্মা। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে আয়োজিত ভারতের জাতীয় পতাকা কুইজ 2026-এ দেশ জুড়ে তরুণ তরুণীদের ব্যাপক সাড়া মিলেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তর মাই ভারতের মাধ্যমে আয়োজিত এই অনলাইন কুইজে আগামী 15 আগস্ট পর্যন্ত অংশ নেওয়া যাবে। 21 থেকে 29 বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কুইজের মূল উদ্দেশ্য ভারতের জাতীয় পতাকার ইতিহাস, বিবর্তন, সাংবিধানিক গুরুত্ব এবং জাতীয় প্রতীক সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে দেশপ্রেম, দায়িত্বশীল নাগরিকত্ব এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা। 8 নম্বর জাতীয় সড়কের পাশে সাধুপাড়া এবং 108B জাতীয় সড়কের পার্শ্ববর্তী সুবল সিং বাজারের বিস্তীর্ণ অংশে অবিলম্বে সড়ক সংস্কারের জন্য সিবিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। নির্মাণ সংস্থা NHIDHL এক্সিকিউটিভ অফিসারের কাছে এই দাবিতে আজ গণডেপুটেশন দেওয়া হয়। এদিকে আজ বিকেলে আগরতলায় সিবিআইএম এর এক সমাবেশে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, জেলা সম্পাদক রতন দাস, সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী রাজ্যের জাতীয় সড়কে বিভিন্ন অংশের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় সড়কের এই অংশগুলির দ্রুত সংস্কারের দাবি জানান তারা। খোয়াই জেলা হাসপাতালে আজ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলার মা ও আশাকর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে চিকিৎসকগণ সদ্যজাত শিশুদের মাতৃদুগ্ধ পান করার বিষয়ে সঠিক নিয়মগুলো তুলে ধরেন। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাপতি নেত্রী অপর্ণা সিংহ রায়। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে আজ দক্ষিণ জেলার উত্তর সড়াসীমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি আয়োজিত এই সভায় মাতৃদুগ্ধ পানের গুরুত্ব উপকারিতা সম্পর্কে বক্তব্য রাখেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস। রাজ্যসভায় আজ 3 নম্বর অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। এই বিলে 2022-23 অর্থ বছরের 31 মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু পরিষেবার জন্য বরাদ্দ অর্থের অতিরিক্ত ব্যয় মেটাতে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে অর্থ বরাদ্দের বিধান রয়েছে। সরকার এই অতিরিক্ত

0: ব্যয় মেটাতে 54,000 কোটি টাকারও বেশি অনুমোদন চেয়েছে, যা মূলত ঋণ পরিশোধে ব্যয় করা হবে। অন্যদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বেশ করা কর ও অন্যান্য আইন সংশোধন বিল 2026 আজ লোকসভায় গৃহীত হয়। এই বিলটি 2007 সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, 2025 সালের আয়কর আইন এবং 2026 সালের অর্থ আইন সংশোধন করার কথা উল্লেখ করেছে। সৃজনশীল অর্থনীতির জন্য একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বাজার ব্রিক্স ওয়েবস বাজার আজ মুম্বাইয়ে শুরু হয়েছে। এতে ব্রিক্সের সদস্য ও সহযোগী 20টি দেশের 500 বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস শেলার, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব চঞ্চল কুমার দুদিনের এই কর্মসূচির সূচনা করেন। আগামী 24 ঘন্টায় সিপাহী জেলা, গোমতি, খোয়াই, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ বিকাল 5:30 পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিপাহী জেলার সোনামুড়ায়। বৃষ্টিপাতের পরিমাণ 54 মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিএসএফ আয়োজিত স্পন্দন লিগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল উত্তর জেলা ও গোমতি জেলা। আজ বিলোনিয়ার বিকেআই মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচে গোমতি জেলা 2-0 গোলে পশ্চিম জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে উত্তর জেলা 4-1 গোলে সিপাহী জেলা জেলাকে পরাজিত করে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরোদ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় সরোদ সংঘ 2-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষায় ডিজিটাল মাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছেন। পিএম সূর্যকর মুফতি বিজলি যোজনার সুবিধা পেয়েছে 50 লক্ষেরও বেশি পরিবার। বায়ু এনার্জি স্কিম গোবর্ধনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। হর ঘর তিরঙ্গ অভিযানের অংশ হিসেবে চলছে ভারতের জাতীয় পতাকা কুইজ 2026। বিএসএফ আয়োজিত স্পন্দন লিগের ফাইনাল আগামীকাল মুখোমুখি গোমতি উত্তর জেলা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন ক্যাম্পাস কুইজ অনুষ্ঠান। আজকের ক্যাম্পাস কুইজ অনুষ্ঠানে অংশ নিয়েছে আনন্দমার্গ সিনিয়র বেসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আকাশবাণী বিলোনিয়া পক্ষ থেকে আজ আমি হাজির হয়ে গেলাম বিলোনিয়ার ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত বিলোনিয়া আনন্দমার্গ সিনিয়র বেসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। আজ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি ওই বিদ্যালয়েরই সমস্ত ছাত্র ছাত্রাদের সঙ্গে আমরা আলাপচারিতায় একাত্ম হব। তো আমরা আজকে এসেই এখানকার যিনি প্রধান শিক্ষক রয়েছেন, যিনি প্রিন্সিপাল স্যার রয়েছেন, ওনাদের সঙ্গে কথা হয়েছে এবং একটা জিনিস পরিষ্কার, এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ডিসিপ্লিন বা শিষ্টাচার যেটাকে বলা হয় ভীষণ ভালো লাগলো এবং আশা করি এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অনেক দূর এগিয়ে যাবে। আমি সরাসরি চলে যাচ্ছি তাদের মধ্যে, আজকে বসে পড়েছি কুইজ ক্যাম্পাস নিয়ে। তো প্রথমেই তোমরা সবাই ভালো আছো তো? খুব ভালো। আকাশবাণী তো তোমরা নাম শুনেছো, আকাশবাণীর নাম শুনেছো তো? আকাশবাণীকে আমরা কোথায় শুনি বলতে পারবে?

0: রেডিওতে, একদম ঠিক বলেছ, রেডিওতে আমরা আকাশবাণীকে শুনি, ভীষণ ভালো। তো রেডিও শোনা হয়, কম শোনা হয়, তাই না? যদি আমাদের ঘরে এখন রেডিও তো নেই, তবে আমাদের মোবাইলে কিন্তু রেডিও রয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, যেই জায়গায় ইলেকট্রিসিটি নেই সেখানে কিন্তু রেডিও যায়, রেডিও শোনা যায়। অর্থাৎ রেডিও এমন একটি মাধ্যম যেখানে কারেন্ট থাকুক চাই না থাকুক, বিদ্যুৎ থাকুক চাই না থাকুক, সেখানে কিন্তু রেডিও শোনা যায়। এটা হলো বিষয়। এবং বহু মানুষ যারা রেডিওকে শোনে, রেডিও শোনা ছাড়া ওদের ভালো লাগে না। তো সেরকম জায়গায়ও আমরা গেছি, তোমরা রেডিও শুনবে। আমাদের রেডিওতে অনেক ধরনের নিত্য নতুন বিষয় উত্থাপিত হয়, শিক্ষা বলো, চিকিৎসা বলো, কৃষি বলো, সমস্ত জগৎকে নিয়ে তৈরি রেডিও। তো যাই হোক, আজকে কুইজ ক্যাম্পাসে তোমাদের স্বাগত। আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য, আশা করি তোমরা বলতে পারবে সবাই, তারপরেও জিজ্ঞেস করছি, ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি? দেখি তুমি দাঁড়াও, কি নাম বলো? বর্ণিশিকা চক্রবর্তী। বর্ণিশিকা বলো উত্তরটা কি হবে?
1: আগরতলা।
0: খুব ভালো, একটা হাততালি হয়ে যাক, ধন্যবাদ তোমাকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলো দেখি, ত্রিপুরার সবচেয়ে বড় নদীর নাম কি? আমি চলে যাচ্ছি। বলো তোমার নাম কি? বলো
2: অভিক সাহা।
0: বলো উত্তরটা বলো।
2: মনু নদী।
0: ভীষণ ভালো, এটা হয়ে গেছে, ভীষণ ভালো। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমরা প্রথমে ত্রিপুরা থেকেই করি, ঠিক আছে? ত্রিপুরার বর্তমান রাজ্যপাল কে? কে বলতে পারবে দেখি, কে বলতে পারবে? হ্যাঁ বলো, তোমার নাম বলো।
1: আমার নাম সত্যদীপ মল্লিক, উত্তরটা হলো ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
0: ভেরি গুড, খুব ভালো, হাতালি হয়ে যাক, খুব ভালো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। উদয়পুর তো গেছো অনেকেই, উদয়পুরে একটা বিখ্যাত মন্দির রয়েছে, তোমাদের বলতে হবে এই মন্দিরটির নাম কি? মন্দিরটির নাম কি, কে বলবে? হ্যাঁ, কি নাম বলো?
3: আমার নাম অনুমেঘা সরকার।
0: অনুমেঘা বলো।
3: ত্রিপুরেশ্বরী টেম্পল।
0: ত্রিপুরেশ্বরী টেম্পল মানে হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির, খুব ভালো, হাততালি। এবার আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে। ত্রিপুরা রাজ্যের রাজ্যফল কোনটি? কে বলবে? বলো, কি নাম বলো?
3: সংযুক্ত সাহা।
0: বলো
3: উজ্জন্তক
0: না, হয়নি। ত্রিপুরা রাজ্যের রাজ্যফল কোনটি? বলো, কি নাম বলো?
3: দিগাঙ্গনা বিশ্বাস।
0: হ্যাঁ, উত্তর বলো।
3: পাইনাপল।
0: পাইনাপল মানে কি বলো তো?
3: আনারস।
0: ভেরি গুড, খুব ভালো, আনারস। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলো দেখি, আগরতলা কোন সুন্দর প্রাসাদটি বর্তমানে রাজ্যে জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়? কে বলবে? বলো, কি নাম বলো?
3: ত্রিশন দাস।
0: উত্তরটা বলো।
3: উজ্জয়ন্তী প্যালেস।
0: উজ্জয়ন্তী প্যালেস মানে কি বলো তো? বাংলায় কি হবে? উজ্জয়ন্ত প্যালেস বাংলা কি হবে বলো?
3: উজ্জয়ন্ত প্যালেস বাংলাতে বলে উজ্জয়ন্ত প্রাসাদ।
0: দেখি বলো, তুমি বলো, কি নাম বলো?
4: আমার নাম অরিজিৎ ভৌমিক।
0: হ্যাঁ বলো।
4: রাজবাড়ি।
0: আর কে বলবে? এই যে বললো উজ্জয়ন্ত প্যালেস, উজ্জয়ন্ত প্যালেসের বাংলাটা কি হবে? কে বলবে? হ্যাঁ, কি নাম বলো?
5: নমস্কার, আমার নাম প্রিয়াংশনাথ, উজ্জয়ন্ত প্যালেসের বাংলা হলো উজ্জয়ন্ত প্রাসাদ।
0: হ্যাঁ, উজ্জয়ন্ত প্রাসাদ, ঠিক আছে।

0: বিক্রম বিমানবন্দর, তাই না? হাততালি হয়ে যাক, খুব ভালো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বিলোনিয়া, আমরা এখন বর্তমানে রয়েছি বিলোনিয়া, তাই না? বিলোনিয়া রয়েছি। এই বিলোনিয়া ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? ত্রিপুরা বিলোনিয়ার কোন জেলায় অবস্থিত? কে বলবে? হ্যাঁ বলো, কি নাম বলো?
1: নমস্কার, আমার নাম রিয়াঙ্কন চক্রবর্তী। উত্তরটি হবে সাউথ ত্রিপুরা।
0: সাউথ ত্রিপুরা মানে বাংলা কি হবে বলো?
1: দক্ষিণ ত্রিপুরা।
0: ভেরি গুড, হাততালি হয়ে যায়। আমরা কিন্তু কাউকে কেউ ছাড়ছি না, সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা জানি। এবার আমাদের সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি আর বাংলা, তাই না? যেহেতু ইংরেজি মাধ্যম বিদ্যালয়, তোমরা ইংরেজিতে পড়াশোনা করো ঠিকই আছে, তবে আমাদের মাতৃভাষা কি? অবশ্যই বাংলাটাকে কিন্তু আমরা পাশে নিয়ে চলবো, মাতৃভাষাটাকে আমরা কখনো ভুলবো না। হ্যাঁ, এটা নিয়ে, কারণ বাংলা ভাষা খুব সুন্দর ভাষা, পৃথিবীর মধ্যে যতগুলো ভাষা রয়েছে তার মধ্যে কিন্তু বাংলা ভাষা অন্যতম। তোমরা জানো সবাই যে বহু বিদেশিরা এখন এই বাংলা নিয়ে চর্চা করছে, তাই তো? জানো তো সবাই? আচ্ছা, আমরা চলে যাই। এবার একটুখানি এই জায়গা থেকে বেরিয়ে একটুখানি আরেক ধরনের প্রশ্নে চলে যাই। বলো দেখি, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, বড় মহাসাগর কোনটি? আমি আসছি, নাম বলো।
2: আরোহি বিশ্বাস।
0: বলো, উত্তরটা বলো।
2: প্যাসিফিক ওশান।
0: বাংলা বলো। বাংলা বলতে হবে
2: স্যার। প্রশান্ত মহাসাগর।
0: নাম বলো।
2: আমার নাম শ্রীনিধি বিশ্বাস।
0: শ্রীনিধি বিশ্বাস হয়েছে, আরোহী তোমার তো হয়েছে, ওদের জন্য হাততালি, ভালো। এবার আমরা আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি। বলো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, যেটাকে আমরা প্ল্যানেট বলি, নিয়ারেস্ট প্ল্যানেট, তাই তো? কাছের গ্রহ কোনটি? আমরা যাব, বলো, নাম বলো।
2: রাজদীপ মল্ল।
0: বলো, উত্তরটা বলো।
2: বুধ।
0: বুধ, ঠিক, হাততালি, খুব ভালো, বসো। এইবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ, প্রাকৃতিক পদার্থ কোনটি? খুব দামি এই জিনিসটি, কিন্তু ভীষণ দামি। বলো, নাম বলো।
2: সুরজভূমি।
0: উত্তর বলো।
2: উত্তরটি হবে ডায়মন্ড।
0: ডায়মন্ড মানে
2: হীরা।
0: হীরা, ভেরি গুড, খুব ভালো, হাততালি, বাহ। কোন ক্লাসে পড়ছো সুরজ? ক্লাস সিক্স, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তো এখানে কোন কোন ক্লাস রয়েছ? ক্লাস সিক্স রয়েছ, তোমরা কোন ক্লাসে? ক্লাস ফাইভ রয়েছ। তারপরে তোমরা কোন ক্লাসে রয়েছ? ক্লাস সেভেন, অর্থাৎ ফাইভ সিক্স সেভেন তোমরা রয়েছ, বাহ, দারুণ। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জয় জওয়ান জয় কিষান, এই যে স্লোগান জয় জওয়ান জয় কিষান, এই যে প্রশ্নটি, যারা একবার উত্তর দিয়েছ তারা কিন্তু হাত তুলবে না, যারা প্রশ্ন উত্তর দাওনি তারা হাত তুলবে। জয় জওয়ান জয় কিষান, এই স্লোগানটি কার? দেখি ছাত্রীদের মধ্যে কে রয়েছে, নাম বলো।
3: আমার নাম অদ্রিজা বোদ্দা।
0: উত্তর বলো।
3: লাল বাহাদুর শাস্ত্রী।
0: খুব ভালো, খুব ভালো, বাহ, দারুণ, লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক বলেছ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যদিও প্রশ্নটা খুবই সহজ, খুব সহজ,

0: এটার উত্তর দেবে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা দেবে, যারা শুধুমাত্র পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা দেবে। ভারতের জাতির জনক কে? ভারতের জাতির জনক কে কে বলো? হ্যাঁ বলো, বলতে পারবে তুমি? বলো, তারও নাম বলো।
1: আমার নাম প্রিয়ব্রতা দেবনা। উত্তরটি হবে মহাত্মা গান্ধী।
0: ভেরি গুড, খুব ভালো। মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক, তাই না? খুব ভালো। এবং ভীষণ ভালো লাগছে তোমরা বিলোনি আনন্দ মার্গ স্কুলের ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে উত্তরগুলো বলছ, ভীষণ ভালো। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আসছে কিন্তু আমাদের স্বাধীনতা দিবস, তাই না? জানো এটা কততম স্বাধীনতা দিবস? বলতে পারবে কি নাম বলো?
2: আমার নাম ত্রিশিকা দেবনাথ।
0: হ্যাঁ বলো, উত্তর বলো।
2: 80তম।
0: ও ভালো, হাততালি হয়ে যাক। 80তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে আমাদের একটি জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত পরিবেশন করি আমরা। যারা একবার বলেছ তারা কিন্তু হাত তুলবে না। সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা কে বলো? কি নাম?
1: ধ্রুবপাল।
0: হ্যাঁ বলো।
1: লতা মঙ্গেশকর।
0: বলো, তুই বলো।
1: আমার নাম দীপরাজ সরকার। উত্তরটি হলো জনগণমন।
0: হ্যাঁ, কে রচনা করেছেন?
1: রবীন্দ্রনাথ ঠাকুর।
0: রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করেছেন, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচনা করেছেন। হাতালে হয়ে যাক। এবার আমরা চলে আসব জাতীয় গান, বন্দে মাতরম। ঠিক আছে, যারা একবার বলেছিস তারা বলতে পারবি না। আচ্ছা বলো, জাতীয় গান কে রচনা করেছেন?
3: আমার নাম প্রাণবী পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
0: খুব ভালো, হাততালি হয়ে যাক। ভীষণ ভালো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলো দেখি কে পারবে দেখি। স্বাধীন ভারতের, স্বাধীন ভারতের প্রথম, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? কি নাম বলো?
4: নমস্কার, আমার নাম গুঞ্জন দত্ত। উত্তরটি হলো জওহরলাল নেহরু।
0: উত্তরটি কি? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কি নাম বলো? হ্যাঁ বলো।
4: ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
0: ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওজন হাততালি হয়ে যাক। গুঞ্জন হয়নি উত্তরটা, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উত্তর দেবে কারা দেখতে চাই? যারা উত্তর দিয়েছে একবার, আর আপাতত দিও না, পরে আমি বলব। ভারতের স্বাধীনতার পর, প্রশ্নটা শোনো, ভারতের স্বাধীনতার পর জওহরলাল নেহরু, যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী, তাই তো? প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কোথায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? নাম বলো।
5: আমার নাম সুব্রত দেবনাথ। উত্তর দিল্লি।
0: দিল্লি কোথায়? কে পারবে? শব্দ নেই দেখি। হ্যাঁ, নাম বলো।
6: আমার নাম আরুণি।
0: রেড ফোর্ট মানে?
6: লাল
0: কেল্লা। লাল কেল্লায় হাততালি। ভালো,

0: এবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, ভালো। এবার কে দেবে উত্তর? ছেলেদের মধ্যে, এবার ছেলেদের মধ্যে দেখি উত্তর দেবে চাচাজি। চাচাজি আমরা সবাই চিনি, জানি। যারা উত্তর দিয়েছ ওরা কিন্তু আর দেবে না, উত্তর যারা দিয়েছ তারা দেবে না, বাকিরা দেখতে চাই। চাচাজি নামে কে পরিচিত? চাচাজি নামে কে পরিচিত? নাম বলো। চাচাজি হয়নি, অংশুমান।
1: অনেক মজুমদার।
0: বলো।
1: জওহরলাল নেহরু।
0: একদম একদম, জওহরলাল নেহরু চাচাজি, খুব ভালো। এবার দেখি ছাত্রীদের মধ্যে যারা আনসার উত্তর দিয়েছ তারা কিন্তু আর এই বলবে না, যারা দাওনি তোমরা দেবে। প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে ভারতের, ভারতের জাতীয় গাছ বা বৃক্ষ, ভারতের জাতীয় গাছ বা বৃক্ষ সেটার নাম কি? বলো, নাম বলো।
2: আমার নাম মল্লিকা চৌধুরী।
0: বাংলা বলো।
2: বট
0: গাছ, বেনিয়ান ট্রি। ভেরি গুড, হাততালি হয়ে যাক, খুব ভালো। এবার আবারও আবারও ফিরে আসছি ছেলেদের কাছে, তাই তো? তোমরা রেডি তো? তোমাদের কাছে দেখি তোমাদের প্রশ্ন, প্রশ্ন হচ্ছে আমরা রং তো খেলি, তাই না? রং নিয়ে প্রশ্ন, রঙের উৎসব কাকে বলা হয়? বলো, নাম বলো।
3: আমার নাম অঙ্কিত চৌধুরী। উত্তরটি হলো হোলি।
0: খুব ভালো, হোলি, হোলি উৎসব বলি না, রং হচ্ছে হোলি, রঙের উৎসবকে আমরা কি বলি? হোলি বলি, খুব ভালো। এবার আবার ফিরে এসছি ছাত্রীদের কাছে, তাই তো? দেখি কে উত্তর দিতে পারে। ভারতের সংবিধান, ভারতের সংবিধান আমরা যাকে কনস্টিটিউশন বলি, তাই তো? সংবিধানের জনক কে? সংবিধানের পিতা কে? কে বলতে পারবে মেয়েদের মধ্যে সংবিধানের জনক কে? নাম বলো।
2: স্নেহা সরকার, মহাত্মা গান্ধী।
0: না, হয়নি স্নেহা। সংবিধানের জনক, এই যে আমাদের সংবিধান রচনা হয়েছে, কে কে? হ্যাঁ, নাম বলো। হ্যাঁ, ডক্টর বি আর আম্বেদকর। হাততালি হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, এবার আবার ছেলেদের কাছে যাচ্ছি, কেমন? আমরা কিন্তু প্রায় এগিয়ে যাচ্ছি। তোমরা জানো যেহেতু স্বাধীনতা আসছে, স্বাধীনতা দিবস আসছে, আমরা ওই নিয়ে কথা বলি। এই যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা ভারতবর্ষের জন্য কখন গ্রহণ করা হয়েছে জানো? কখন গ্রহণ করা হয়েছিল এই সংবিধান? ভারত যে তার সংবিধান গ্রহণ করেছে সেটা 26শে জানুয়ারিতেই গ্রহণ করেছে, কিন্তু সনটা বলতে হবে, সালটা বলতে হবে। সালটা কে বলবে? বলো, নাম বলো।
4: আমার নাম দীপরা সরকার। সাল হচ্ছে 1947।
0: সেটা হলো আমাদের স্বাধীনতা পেয়েছে, কিন্তু বলতে হবে, বলতে হবে কোন সালে, কোন সালে গ্রহণ করেছি আমরা। বলো, নাম বলো।
5: আমার নাম অরিজিৎ ভৌমিক। 1950।
0: খুব ভালো, 1950, অর্থাৎ 1950-এর 26শে জানুয়ারি ছিল। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এটা আমরা খেলায় যাচ্ছি। এবার বলতে হবে ছেলেদের থেকে।

0: এরাও কিন্তু কম নয়, খেলাধুলায় কিন্তু আমরা এগিয়ে রয়েছি। ফুটবল হচ্ছে কি হচ্ছে, ফুটবল নিয়ে প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ প্রথম এবং সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন বা জয়লাভ করেছে, কোন দেশ মেয়েদের মধ্যে বলতে হবে, উত্তর যারা দিয়েছ তারা, হ্যাঁ বলো, নাম বলো।
1: মনোনীতা পাল, উত্তরটি হবে আর্জেন্টিনা।
0: না, সব থেকে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কে পারবে? কি নাম বলো?
1: আমার নাম মিহিকা দাস, উত্তর হচ্ছে ব্রাজিল।
0: ব্রাজিল, একদম ব্রাজিল। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ছেলেদের মধ্যে হচ্ছে না, ছেলেদের মধ্যে যাবো না, মেয়ের থেকেই নেব, একটু কথাটা হচ্ছে বেশি। আমি জানি ছেলেরা কিন্তু কম নয়, ছেলেরা কিন্তু ভালো পারিস, এখন পর্যন্ত সবাই পেরেছিস। এবার তাহলে বলো তো দেখি, বিশ্বকাপের ইতিহাসে ছেলেরা, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড কার দখলে ছিল, কোন প্লেয়ার ছিল, কোন প্লেয়ার ছিল, কোন প্লেয়ার ছিল ছেলেদের মধ্যে বলো, বলো কি নাম বলো?
2: সুরজ ভুমি, উত্তর হবে নায়াম।
0: হয়নি, হয়নি। কোন প্লেয়ার, কোন খেলোয়াড় ছিল বলো, দেখিয়ে পারবে? কি নাম বলো, কি নাম বলো, নাম বলো। হ্যাঁ, কে, কোন প্লেয়ার?
2: পেলে।
0: পেলে, খুব ভালো, পেলে, হাততালি হয়ে যাক, খুব ভালো। এবার আবার মেয়েদের কাছে ফিরে এলাম, তাই তো, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি কিন্তু। এবার এই যে মেয়েদের মধ্যে দেখা যাক, ফুটবল এবার বিশ্বকাপ দেখেছ, বিশ্বকাপ ফুটবল দেখেছ, দেখেছ, খুব ভালো। এই যে 2026 সালের বিশ্বকাপ ফুটবল হয়েছিল, সেখানে কোন দল জয়লাভ করেছিল? কে বলবেন, বলো, নাম বলো। হ্যাঁ বলো, পর্তুগাল। হয়নি, হয়নি, হয়নি, হয়নি। নাম বলো।
2: কৃতি দাস।
0: হ্যাঁ বলো।
2: স্পেন,
0: স্পেন। ওজন হাততালি হয়ে যাক, স্পেন, স্পেন জয়লাভ করেছিল। এবার আমরা যাচ্ছি আরেকটি প্রশ্নে, প্রশ্নটা আমরা আমাদের বিজ্ঞান থেকে নিই, বিজ্ঞান থেকে একটা প্রশ্ন, সায়েন্স থেকে প্রশ্ন। কোষ তো বোঝো, সেল, সেই কোষের কোন অংশকে পাওয়ার হাউস বলা হয়, কোষের কোন অংশকে পাওয়ার হাউস বলা হয়, নাম বলো।
2: সুরজ ভুমি,
0: বলো।
2: হার্ট,
0: না, হয়নি, হলো না। পাওয়ার হাউস বলা হয় কোষের কোন অংশকে, কে বলতে পারো, বলো, কে বলতে পারো, বলতে পারবে? কে বলতে পারবে, কে বলতে পারবে?
3: কুইজ, ক্যাম্পাস কুইজ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আনন্দমার্গ সিনিয়র বেসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের, বিদ্যালয় থেকে কুইজ, ক্যাম্পাস কুইজ অনুষ্ঠান, অনুষ্ঠানটির সংযোজনা ছিলেন সঞ্জীব দাস, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানটি, এতে আজ শুনবেন লেখক সুধীর রায়ের সাক্ষাৎকার।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা,
5: নমস্কার।
4: গুণীজন সান্নিধ্য এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা। গুণীজন সান্নিধ্যে এই অনুষ্ঠানে আমরা

0: প্রতিপর্বেই কোনো না কোনো গুণী মানুষকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানাই এবং তাদের সৃষ্টিশীলতার সঙ্গে আমরা পরিচিত হই এবং সেই সঙ্গে যারা শ্রোতা বন্ধু আছেন আপনারাও তাদের সম্পর্কে জানতে পারেন এবং তাদের সৃজনশীলতা সম্পর্কে ওয়াকি বহাল হন। এ সকল গুণী ব্যক্তিত্ব বিভিন্ন দিক থেকে হতে পারে, লেখক, শিল্পী, কৌশলী, যে কোনো পর্যায়ের যারা একটা নিজস্বতার ছাপ রেখেছেন আমরা তাঁদেরকে আমন্ত্রণ জানাই। আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং উপস্থিত হয়েছেন আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলার একজন বিশিষ্ট কবি, গল্পকার শ্রী সুধীর রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: নমস্কার আপনাকেও। আজকের অনুষ্ঠানে আমরা প্রথমেই জানতে চাইব যে আপনি কবিতা লেখেন, গল্প লেখেন, ছোট গল্প, তো ধরুন কিভাবে এই লেখালেখির সঙ্গে যুক্ত হওয়া?
1: আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে, তখন আমাদের একজন শিক্ষক ছিলেন, নাম ছিল শ্রীযুক্ত রঞ্জিত নন্দী মহাশয়। ওনার কথা আজও আমার মনে পড়ে। উনি বাংলা এবং সাহিত্য বিষয়ে আমাদেরকে পাঠদান দিতেন। তো উনি প্রায়ই বলতেন যে তোমরা এক একজন মানুষ ভবিষ্যতে এক একটা দিকে প্রাণ করবে, কেউ মন্ত্রী হবে, কেউ লেখক হবে, কেউ ডাক্তার হবে, বিভিন্ন পেশায় তোমরা নিযুক্ত হবে, তোমাদের প্রত্যেকের মধ্যে এক একটা শক্তি আছে, শুধু সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। তো ওনার কথাগুলো সবসময় উনি এভাবে আমাদেরকে যে অনুপ্রেরণা দিতেন, ওনার কথাগুলো আমার মাথার মধ্যে তখনই মনের মধ্যে খুব ভালোভাবে সেটাকে আমি অনুধাবন করতে পেরেছিলাম। তো ওনাকে আমি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করি। দুর্ভাগ্য আমার অনেকদিন হয়ে গেল আমি ওখান থেকে চলে এলাম, সেটা খোয়াই রতিয়া কলোনি, সেখান থেকে চলে এসেছি। এরপরে আর স্যারের সাথে আমার আর দেখা হয়নি। স্যার বেঁচে আছেন কিনা সেটাও আমি জানি না, কিন্তু সে স্যারকে আমি আজও প্রতিনিয়ত স্মরণ করি। তো উনি এই সমস্ত বিষয়গুলোতে আমাদেরকে উৎসাহ দিতেন, বিভিন্ন যার যে দক্ষতা আছে, তখন স্যারের কথা থেকে আমি অনুপ্রাণিত হতাম এবং বিভিন্ন বই পড়া, বিভিন্ন কবি, সাহিত্যিক কিংবা বড় বড় মনীষীদের জীবনী, এগুলো পড়ার প্রতি আমার একটা ঝোঁক ছিল। তো একদিন হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে দেখি কিছু একটা লিখতে পারি কিনা। তো আমি একটা ছড়া লেখার চেষ্টা করলাম।
0: ওই অষ্টমশয়ের অনুপ্রেরণা,
1: অনুপ্রেরণা নাম আমার হয়তো পুরোটু মনে নেই, কিন্তু নামটা মনে আছে এখনো, অনেকদিন আগের কথা, ছোটবেলার। সেটা ছিল প্রভাতের রূপ, প্রথম লেখা
0: প্রভাতের রূপ।
1: হ্যাঁ, প্রভাতের রূপ। তখন সেটা আমি কি করি, আমি পত্রিকা অফিসে কোনো একজন মানুষকে দিয়ে প্রেরণ করি।
0: আচ্ছা।
1: তো কিছুদিন পরে দেখতে পাই আমার সেই কবিতাটি ছাপানো হয়েছে পত্রিকায়। সেই থেকে মানে আমার লেখালেখির প্রতি একটা,
0: মানে নিজের লেখা, প্রথম লেখা প্রথম আবার পত্রিকাতে ছাপানো,
1: পত্রিকাতে ছাপানো হয়েছে। তো সেটা থেকেই আমার লেখালেখি মূলত শুরু। তো এখানে আরো একটু বলতে চাই, আমি অনেক লেখাই লিখেছিলাম তখন।
0: আচ্ছা।
1: তো অনেকগুলো পত্রিকাতে ছাপিয়েছিল, অসংখ্য কবিতা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল
0: তখনকার সময়।
1: হ্যাঁ, তখনকার সময়, কিন্তু বই আকারে বেরোয়নি তখন।
0: কবিতাগুলি আছে?
1: কবিতাগুলি এখন হারিয়ে গেছে, নেই। তার কারণ হলো, হারানোর কারণ হলো উগ্রপন্থীর সমস্যার কারণে আমরা জায়গা পরিবর্তন করেছি। ওই পরিবর্তন করার সময় কোথায় গেল সেটা আর পাওয়া যায়নি।
0: তো
1: পরবর্তীতে সেটা ওই কেমন জানি মানে নিজের নিজস্বতা আর কি, মনে হতো যে বিভিন্ন বইটই যখন পড়তাম, বিভিন্ন কবিতা, গল্প, জীবনী এগুলি যখন পড়তাম, তখন আমার লেখার প্রতি

0: সর্বদাই একটা ঝোঁক আসতো, তো সেই থেকে আমার লেখালেখি শুরু।
1: তো গল্প লিখেন, কবিতাও লেখেন?
0: গল্পও লিখি, কবিতাও লিখি।
1: আপনি বললেন যে পড়াশোনা খুব ঝোঁক আপনার, কি পড়তে ভালো লাগে আপনার?
0: বিভিন্ন সাহিত্যিকের বই, বিভিন্ন মনীষীদের জীবনী, কবি সাহিত্যিকদের জীবনী, বিশেষ করে আমার কবি সাহিত্যিকদের জীবনী পড়ার প্রতি এখনো মানে ভীষণ একটা ঝোঁক আছে। আমি ওগুলা এখনো পড়ি, পড়তে আমার কাছে খুব ভালো লাগে। যে কোনো বিষয়, যে কোনো গল্প কবিতা এগুলো পড়তে আমার খুব ভালো লাগে।
1: বই সংগ্রহ করে?
0: হ্যাঁ, বই সংগ্রহ করা, এগুলো খুবই ভালো লাগে।
1: আচ্ছা, একটা কবিতা শুনি। কবিতার কোন বই আছে?
0: হ্যাঁ আছে, আছে। এই যে এক মুঠো ভাতের দাম, কবিতা সংকলন থেকে আমার নিজস্ব লেখা, এখান থেকে আমি একটি কবিতা শোনাচ্ছি পাঠ করে। প্রথম কবিতাটাই পাঠ করছি।
1: আপনার ছোটবেলা কেটেছে খোয়াইতে?
0: খোয়াইতে, ছোটবেলা কেটেছে খোয়াইতে।
1: খোয়াই তো শিল্প সংস্কৃতির একটা পীঠস্থান বলা যায়।
0: হ্যাঁ, খোয়াই শিল্প সংস্কৃতির পীঠস্থান। মজার বিষয় হলো, আমার এক বন্ধু আমার সাথে পড়াশোনা করতো, হয়তো আপনার সাথে উনি পরিচিত থাকতে পারে, জওহরলাল দাস, চিনবেন কিনা আমি জানি না, হয়তো চিনবেন। উনি বর্তমানে খোয়াই গ্রন্থাগারে চাকরি করেন, আমারই ক্লাসমেট। তো সেও লেখালেখির মতো, আমার মতো সেও খুব লেখালেখি করে, এবং এখনো আমার সাথে আলোচনা হয়, কথা হয়, পরিচয় আছে। এবং আরো একটু, আমরা একই গ্রামের, আরো একটু বলতে হয়, উনি আমার প্রাইভেট শিক্ষক বটে, প্রণব চৌধুরী নাম, প্রণব চৌধুরী। উনিও খুব আগে থেকে লেখালেখি করতেন, এবং উনার অনেক লেখাটাকে আমিও পড়তাম, সেই থেকে লেখার যুগটা আরো একটু মানে বেশি।
1: আমারও অনেকবার খোয়াই যাওয়ার সুযোগ হয়েছে, ওই নাটক প্রতিযোগিতায় নাটক করার জন্য, স্মৃতি নাটক প্রতিযোগিতা, বিখ্যাত একটা নাটক প্রতিযোগিতা হতো খোয়াই শহরে,
0: এখনো হয়,
1: এখনো হয়। ঠিক আছে,
0: আচ্ছা,
1: খোয়াই থেকে আমরা অনেককে পেয়েছি, অনেক লেখক, নাট্যকার, চন্দন সেন, সঞ্জয় কর,
0: হ্যাঁ হ্যাঁ অনেকেই আছেন,
1: সুপ্রীতি ঘোষ,
0: অনেকেই আছেন। ঠিক আছে,
1: একটা কবিতা বলুন।
0: হ্যাঁ, এক মুঠো ভাতের দাম কবিতা সংকলন থেকে আমি একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি। কবিতার শিরোনাম জীবনের পাঠশালা। এখন আর সুখের কথা চিন্তা করি না, সে প্রায় অনেকদিন আগেই জীবন থেকে ছুটি নিয়েছে, তাই সুখের কবিতা আর লেখা হয় না, এখন লেখা হয় এক একটা দুঃখের কবিতা, যেখানে নিজের অজান্তেই ছড়িয়ে পড়ে এক একটা দীর্ঘশ্বাস, ফুটে উঠে এক একটা দুঃখের প্রতিচ্ছবি। দুঃখের পূর্ণ স্বাদ আমাকে গ্রাস করে, আগুনে পুড়ে প্রতি মুহূর্ত দগ্ধ হই, মনের ভেতর জন্ম নেয় নতুন অনুভূতি, এ যেন পৃথিবীকে নতুন করে চেনা। প্রথমে ভাবলাম আমি হেরে গেছি, পরে বুঝলাম না, আমি হারিনি, অনুভব আমাকে বুঝিয়ে দিয়েছে দুঃসময় জীবনকে অনেক কিছু শেখা।
1: খুব ভালো লাগলো আপনার
0: এটা, এই কবিতা সংকলনের প্রথম কবিতাটাই আমি পড়লাম,
1: এক মুঠো
0: ভাতের দাম,
1: ভাতের দাম, ভাতের জন্য যে সবকিছু।
0: হ্যাঁ,
1: প্রথম কি লাইন, প্রথম দু লাইন,
0: প্রথম দু লাইন, এখন আর সুখের কথা চিন্তা করি না, সে প্রায় অনেকদিন আগেই জীবন থেকে ছুটি নিয়েছে, তাই সুখের কবিতা আর লেখা হয় না।
1: বাহ, ছাড়ানোর কিছু নেই আর কি।
0: হ্যাঁ,
1: পাওয়ারও কিছু নেই,
0: পাওয়ারও কিছু নেই।
1: বলো, এটাই তো কবিতা, কবির অনুভূতি।
0: হ্যাঁ,
1: আরেকটা কবিতা শুনি।
0: আচ্ছা, আরেকটা, আচ্ছা, আরেকটা কবিতা আমি এই কবিতা সংকলন থেকেই পড়ছি। কবিতাটির শিরোনাম হচ্ছে আমি এখন। হাসি খুশি থাকি আমি বাহিরেতে বালু, ভেতরে যন্ত্রণা আর জীবন তাই কালো, পুণ্যি দেশে চাঁদ উঠে আলোই জিকিমিকি, আমার ঘরে অমাবস্যা আধার দেখি একই,

0: কেউ দেখে না যন্ত্রণা, দেখে হাসি মুখ, দুঃখের ডালি সঙ্গোপনে কেঁদে বাসায় বুক, বাঁধতে থাকি মনে মনে এ অদৃষ্টেরই হাত, কেউ এসে কেড়ে নিয়ে গেল মুখের বাদ। নুন আনতে পান্থা পুরায়, চিন্তা বাড়ে তাতে, লেখা জোগা পাল লাগে না, কাজ ওঠে না হাতে। পদ্যও আজ ব্যসুরালু গদ্যে বরা চাঁদ, জীবন তাই আদার নামায় কুচক্রীদের ফাঁদ। দুঃখের কথা শুনলে সবাই হাসি ঠাট্টা করে, মনের ব্যথর দুঃখ কষ্ট সঙ্গোপনে চড়ে। বসন্ত যার ক্ষুধার রাজ্যে শূন্য থালায় উড়ে, পদ্ম তখন গদ্য হয়ে হৃদয় মাঝে মরে। যাপন যখন দুঃখের সাথে দুঃখ সাগরে বেশে, গড়ে কি আর আদার রাতে পূর্ণিমার চাঁদ হাসে। বিদ্যাবুদ্ধি জ্ঞানে নয় অভাব সমতল, অনটনে আমি এখন সে যুগের নজরুল।
1: আপনার নামাকরণ, বইয়ের নামাকরণের সঙ্গে কবিতার একদম সাদৃশ্য পূর্ণ। ভাতের জন্য অনেকে কবিতা লিখেছেন, ভাত দেশ আলা না হলেন।
0: আমিও লিখেছি তাই,
1: নাহলে দেশের মানচিত্র ভাব, ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্তময়, পূর্ণিমার চাঁদ যেন ধলসান রুটি। যন্ত্রণা কবিতার মধ্যে শুধু, কখনো কবিতায় প্রেম আসে না?
0: প্রেম আস, প্রেমের কবিতাও লিখেছি, লিখিনি তাই ঠিক হবে না। হ্যাঁ, প্রেমের কবিতাও আছে, তো আছে যে এই বইয়ের মধ্যে দিনই, কারণ বইটার নামই হচ্ছে এক মুঠো ভাতের দাম।
1: এক মুঠো ভাতের দাম
0: আর কি করব স্যার,
1: অবশ্যই পড়বেন।
0: আচ্ছা, তাহলে আরেকটি কবিতা,
1: প্রেমের কবিতাও লেখেন?
0: হ্যাঁ, প্রেমের কবিতাও লিখ পড়ব।
1: কার কবিতা পড়তে ভালো লাগে?
0: আমার কবিতা পড়তে ভালো লাগে, সুকান্তের কবিতা ভালো লাগে, নজরুলের কবিতা ভালো লাগে, আর রবীন্দ্রনাথ তো আছেই, ওনার কথা তো আর বলতে নেই, উনি তো সর্বশ্রেষ্ঠ আমাদের কবিগুরু,
1: উনি তো আকাশ।
0: আকাশ আচ্ছা, আরেকটি কবিতা পড়ছি, কবিতাটির শিরোনাম এক মুঠো ভাতের দাম।
1: ও, এই কবিতার নাম?
0: হ্যাঁ, এই কবিতার নাম থেকে বইটির নামকরণ করা হয়েছে এক মুঠো ভাতের দাম। পেটের ভেতরটা যখন জ্বলে উঠে রুটির গন্ধ খুঁজে, কিংবা এক মুঠো ভাতের স্বাদ, কেউ পায় কেউ পেয়েও হারায়, কিংবা কেড়ে নেওয়া হয়, তখন প্রশ্ন উঠে এক মুঠো ভাতের দাম কত। কেউ জবাব না দিলেও হৃদয় বলে যতটা চেয়ার প্রয়োজন তত। এক এক ফুটা চোখের জলের দাম কত, যতটা চেয়ার প্রয়োজন তত। এক একটা মৃত্যুর দাম কত, যতটা চেয়ার প্রয়োজন তত। ভাবনাগুলো যখন পুরে ছাই হয়ে যায় এক একটা লাশের মতো, কবিতা হারিয়ে যায় দূরে দূরে কোথাও, অথবা শূন্য আকাশের বুকে একটা রুটি খুঁজতে, কিংবা এক মুঠো ভাত, তখন আমার হৃদয়ে জ্বর উঠে, দু চোখে বৃষ্টি নামে, পাষাণ পৃথিবী পাষাণ মানুষগুলোকে দেখে।
1: দুইবার হৃদয় ব্যবহার করেছেন, প্রথম হৃদয়টা কি, প্রথম হৃদয় কি বলেছে?
0: দুবার হৃদয় ব্যবহার করেছি কবিতাটি
1: কেউ।
0: হ্যাঁ, এটা হলো, এটা আমার নিজেকে প্রশ্ন করা। হ্যাঁ, লাইনটা ছিল, কেউ জবাব না দিলেও হৃদয় বলে, যখন প্রশ্ন করি আমরা কারো কাছ থেকে কিছু পাই না, তখন নিজেকে নিজে প্রশ্ন করে উত্তরটা খুঁজে নেও আর কি।
1: হৃৎপিণ্ড যদি দিতেন এখানে,
0: হ্যাঁ,
1: পরেরটা হৃদয় থাক, এটা হৃৎপিণ্ড হলে,
0: হ্যাঁ, হতে পারতো, হতে
1: পারতো আরো,
0: হ্যাঁ, একশো একশো ভাগ, আপনার কথা ঠিক, হতে পারতো।
1: হৃদয়ের সঙ্গে আবেগের সম্পর্ক, হৃৎপিণ্ডের সঙ্গে রক্তের সম্পর্ক,
0: হ্যাঁ, হৃৎপিণ্ডের সঙ্গে রক্তের সম্পর্ক।
1: ভালো লাগলো কবিতা এক মুঠো ভাতের দাম, ভাতের জন্যই সবকিছু।
0: হ্যাঁ, ভাতের জন্য সবকিছু,
1: ক্ষুধার্ত মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু হলো ভাত।
0: হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একদম তাই।
1: কবিতা তো আছে আরো বোধ হয়?
0: হ্যাঁ, কবিতা অনেক কবিতা।

0: আছে এখনো,
1: তো সংকলন তো করেননি?
0: সংকলন করিনি, আগামী বইমেলায় আরেকটা সংকলন করবো। আরেকটা করব,
1: গুছিয়ে রেখেছি।
0: হ্যাঁ, গুছিয়ে রেখেছি, আরেকটা সংকলন করব।
1: সময় তো বেশি দিন আর নেই।
0: হ্যাঁ, সময় বেশি দিন নেই, গুছানো আছে। হ্যাঁ, আরেকটা সংকলন করব বইমেলার জন্য।
1: এখানে তো সবগুলি এরকম কবিতা?
0: হ্যাঁ, এখানে সবগুলি এরকম কবিতা।
1: এই সংকলনটা একটু বড় করলে ভালো হয় না?
0: ভালো হয় আসলে, যেটা না বললেই নয়, হয়তো বলতেই হয় যে একটা সময় চাকরি করতাম, কিন্তু চাকরিটা তো চলে যাওয়ার পরে অসহায় হয়ে পড়ি, আর বই করতে গেলে কিছুটা ওদেরকে দিতে হয় বিনিময় ছাড়া তো আর কিছুই হয় না। ভালো লেখা হলেও দিতে হয়, তো সেই কারণে আর্থিক দুর্বলতার কারণে এই সমস্যাটা হয়েছে।
1: আরেকটা কবিতা,
0: আরেকটা কবিতা শোনাব। এখান থেকে আরেকটি কবিতা আমি শোনাচ্ছি। কবিতাটির শিরোনাম আইন দেখাস না। আইন দেখাস না বাবু মশাই, মুখে আইনের কথা বলিস, আইন নিয়ে খেলিস বাপু, নিজেই আইন ভেঙে চলিস। আইন তোদের হাতের মুঠুই, যেমনি চালাস চলে, ফাঁকি দিয়ে চলতে পারিস প্রভাবশালী বলে। আইনের কাছে বন্দী শুধু গরিব দেবা আছে, প্রভাবশালী হয় যদি আইন ভেঙেও বাঁচে। আইন চলে আইনের পথে, তোরা করিস ছল, আইনের কাছে গরিব মানুষ বন্দী কেন বল।
1: আপনার কবিতায় ওই ছড়ার একটা ছন্দ খুঁজে পাই। ছড়া লিখেন?
0: হ্যাঁ, লিখি, ছড়াও লিখি।
1: এসবের মধ্যে ছড়াকার কিন্তু খুব কম, ছড়া অনেকই
0: কম লেখেন। ছড়াও লিখি, গদ্য কবিতাও লিখি, দুটাই লিখি।
1: ত্রিপুরার কবিদের লেখা পড়া হয়?
0: হম, পড়া হয়,
1: ভালো লাগে।
0: ভালো লাগে আমার কাছে। ত্রিপুরার কবিদের মধ্যে ইদানিং ছড়া লিখেন আব্দুল হালিম, মানে ওনার কবিতা আমি কি বলবো, আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়।
1: আব্দুল হালিমের কবিতা?
0: হ্যাঁ, আব্দুল হালিমের কবিতা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়।
1: উনিও এসেছেন এখানে, এই অনুষ্ঠান করে গেছেন। আব্দুল হালিম আছেন, বিমলেন্দ্র চক্রবর্তী,
0: খুবই ভালো, ওই বইগুলি পড়ি, ভালো লাগে পড়তে খুব।
1: একটা গল্প সংকলন করলেন আপনি?
0: হ্যাঁ, একটা গল্প সংকলন করেছি।
1: গল্পের নাম কি?
0: গল্প সংকলনটির নাম হলো ভয়ানক সেই রাতের কথা।
1: সেই ভয়ানক রাতের কথা?
0: হ্যাঁ, সেই ভয়ানক রাতের কথা।
1: কয়টা গল্প আছে এখানে?
0: এটাতে মোট 10টা গল্প আছে,
1: ছোট গল্প।
0: হ্যাঁ, ছোট গল্প, একটি গল্প একটু বড়, সেটা 6টি পর্বে বিভক্ত, আর বাকিগুলো সব ছোট ছোট। একটা গল্প আছে বড়, বাকিগুলো।
1: এটা গতবার বইমেলা বেরিয়েছে?
0: হ্যাঁ, গতবার বইমেলা বেরিয়েছে।
1: লেখালেখি তো আপনার খুব ভালোই চলছে?
0: হ্যাঁ, চলছে, মোটামুটি চলছে।
1: সময় কিভাবে কাটে সেই লেখালেখি দিয়ে?
0: আসলে লেখালেখি দিয়ে রাতের বেলায় লেখা আমায়, এটা দিনের বেলা আমি লেখার কোনো সময় পাই না, কারণ এখন তো আর চাকরিটা নেই, আমাকে পেটের জন্য প্রথমে চিন্তা করতে হয়, তারপরে লেখালেখিটা আমি রাতের বেলায় করি,
1: ভাতের জন্য চিন্তা।
0: হ্যাঁ, ভাত প্রথমে ভাতের জন্য চিন্তা করতে হয়, আর লেখালেখিটা আমি সন্ধ্যার পরে। ধরেন আমি দোকানে বেশি আড্ডা করি না, 7টার আগে আমি যেখানেই থাকি, বাজারে থাকি, যেখানে থাকি, 7টার আগে বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি যাই লিখি রাতের বেলা, যাই পড়াশোনা করি রাতের বেলা। এখনো অনেক পড়াশোনা করি সত্য কথা বলতে। হ্যাঁ, এখনো অনেক বিভিন্ন লেখকের কবির বই এগুলো আমি পড়ি, পড়াশোনা করি রাতের বেলায় যাই, যেটুকু সময় পাই, রাত 10টা 11টা বা কখনো কখনো 12টাও বাজে।
1: পড়াশোনা না করলে তো লেখা হয় না, লিখতে গেলে পড়তে হবে।
0: হ্যাঁ, পড়াশোনা করি, যথেষ্ট পরিমাণে পড়াশোনা করি বিভিন্ন কিছু।
1: এই যে গল্প সংকলন, ধরুন এটা থেকে কি কিছু আমরা শুনতে পাবো গল্প?
0: আমি সংক্ষেপে একটি গল্পের কথা এখানে আমি সংক্ষেপে তুলে ধরছি,
1: বলো।
0: মানে যে বইয়ের নামাকরণ অনুসারে যে গল্পটি আর কি, ভয়ানক সেই রাতের কথা। এখানে মূলত গল্পটা এটা একটা আমাদের যে উগ্রবাদী সমস্যা নিয়ে ওই গল্পটা, যে ভয়ানক সেই রাতের কথা, ছোট গল্প, উগ্রবাদী

0: যে একজন লোক বেড়াতে এসেছিলেন তার শ্বশুর বাড়িতে। তো এসে দেখলেন, সেদিন ছিল মহালয়া, এসে দেখলেন যে পাশের বাড়িতে উগ্রবাদী এসে দুজনকে গুলি করে একেবারে যাজরা করে দিয়েছে, বড় ভাই বাসুর এবং ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, ওদের দুইজনকে। তখন পাড়াতে প্রচন্ড হই হট্টগোল চলছে, যে যেদিকে পারছে প্রাণ নিয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে। যেতে গিয়ে আপনি ওই লোকটি, যে লোকটি বেড়াতে এসেছিল শ্বশুর বাড়িতে, সেও তার বাচ্চাকে নিয়ে পালিয়েছে রাস্তায়। হ্যাঁ, রাস্তায় পড়ে গিয়ে বাচ্চাটা পড়ে গেল কুল থেকে। তখন সে দেখছে যে বাচ্চাটাকে মেরে ফেলা হবে, তখন সে যাতে বাচ্চাটাকে না মারা হয় সে কি করল, নিজে একটু গতি বাড়িয়ে দিল যাতে উগ্রবাদীরা বাচ্চাটাকে না ধরে তাকে ধরে। তখন যখন দেখতে পেল যে না, বাচ্চাটাকে ক্রস করে উগ্রবাদী চলে গেল, তখন সে গতি বাড়িয়ে অনেক দূরে গিয়ে একটি গাছে উঠল। সঙ্গে সেখানে গিয়ে অন্য একটি লোকের সঙ্গে দেখা হয়, ছোট একটি বাচ্চা, তাকে নিয়ে একটি গাছে উঠল, প্রচন্ড ডালপালা। সেই গাছের মধ্যে এমন পিঁপড়ে ছিল, সেই পিঁপড়েগুলোই মানে এমন ভাবে তাকে আঘাত করছিল, কামড় দিচ্ছিল যে সহ্য হচ্ছে না ছোট বাচ্চাটি। হ্যাঁ, তাকে পিসু ডাকতো, হ্যাঁ বলছে যে পিসু আমি আর পারছি না। কিন্তু ওই সময় উগ্রবাদীরা নিচে দিয়ে হ্যাঁ যাওয়ার সময় চারিদিকে খোঁজাখুঁজি করছে, দেখলে যাতে ওদেরকে গুলি করবে। কিন্তু যাক, ওদের ভাগ্যটা এতই ভালো ছিল যে খুঁজে ওদেরকে কাউকে পায়নি। তখন ওরা চলে যাওয়ার পর এরা নেমে এসেছে, নেমে এসে আবার ফিরে আসলো বাড়িঘরে, এসে সেই মেয়েটাকেও পেল। পাওয়ার পরে তাকে চুমু দিল, হ্যাঁ, এবং দেখতে পেল কোলে জড়িয়ে নিল, আর ততক্ষণে লাশ দুটোকে পুলিশ এসে নিয়ে গেছে। এটা হলো সংক্ষেপে বলছি আমি একটা মানে বড় একটা গল্পকে একেবারে ছোট সার মর্মটা তুলে ধরেছি।
1: তাহলে এরকম অসংখ্য গল্প আপনি লিখে, এখানে দশটা গল্প আছে।
0: হ্যাঁ, এখানে দশটা গল্প আছে,
1: এরকম আরো গল্প লিখতে পারবেন আপনি?
0: হ্যাঁ পারবো,
1: এবং লেখা আছে বোধহয়?
0: হ্যাঁ আছে, আছে,
1: পাণ্ডুলিপি আছে।
0: আচ্ছা,
1: একটা সংগ্রাম মুখর জীবন আপনার আমার মনে হচ্ছে।
0: হ্যাঁ, সংগ্রাম মুখর জীবন।
1: একটা জায়গাতে বেড়ে ওঠার সুযোগ ছিল আপনার, শিক্ষা দীক্ষা সবকিছু, হঠাৎ করে সেখান থেকে উদ্বাস্ত হয়ে আসা।
0: হ্যাঁ, সেখান থেকে উদ্বাস্ত হয়ে এখানে
1: আবার এখানে
0: নতুন করে এখানে
1: একটা জীবনের খোঁজ।
0: হ্যাঁ হ্যাঁ, জীবনের খোঁজ করতে হচ্ছে।
1: এখান থেকেই লেখা উঠে আসে?
0: হ্যাঁ, এখান থেকে লেখা উঠে আসে,
1: কবিতা গল্প,
0: কবিতা গল্প সবকিছুই এগুলো জীবনের সাথেই জড়িত। আর মূলত সাহিত্যটা বা গল্প বলেন কবিতা বলেন মানুষের জীবন নিয়েই সবকিছু হয়।
1: জীবন নিয়ে, জীবন ছাড়া তো আর,
0: জীবন ছাড়া কিছু হয় না।
1: একদম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
0: হ্যাঁ ভালো লাগলো, আমারও ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
1: মানে শিক্ষকও বটে, দীর্ঘদিন শিক্ষকতা করেছে।
0: হ্যাঁ, শিক্ষকতা করেছি দীর্ঘদিন,
1: এবং একজন কর্মমুখর, এবং আপনার লেখনী দিয়ে আমি এক মুঠো ভাতের দাম, কবিতাগুলি পড়লেন আপনি, খুব ভালো লাগলো,
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
1: তো ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনার সৃষ্টির সঙ্গে আমরা পরিচিত হলাম, শ্রোতা বন্ধুরাও শুনলেন আপনার কবিতা। আগামী দিন আপনার লেখা আরো আরো উজ্জ্বল হবে এই কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।
1: নমস্কার আপনাকেও। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট কবি এবং কথা সাহিত্যিক সুধীর রায়। আগামী অনুষ্ঠানে অন্য কোন গুণী ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানটি। এতে আজ শুনলেন কবি এবং সাহিত্যিক সুধীর রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন টুটন চক্রবর্তী।

0: অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। আজকের অনুষ্ঠান পরিবেশনায় রয়েছে সুরসঙ্গীত একাডেমির যুব বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার বসে পড়েছি তোমাদের সকলের প্রিয় যুব অনুষ্ঠান যুববাণীতে। অনুষ্ঠানে আজকের পরিবেশনায় সুরসঙ্গীত একাডেমির যুব বন্ধুরা। আজকের শিল্পীরা হল দেবব্রীত ঘোষ, দীপশাশীল, বিশ্বজিৎ চক্রবর্তী এবং সৃষ্টিকা সাহা। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব দেবব্রীত ঘোষের কণ্ঠে একক সঙ্গীত।

0: শ্রোতা বন্ধুরা, আশা করি এই গানটি তোমাদের ভালো লেগেছে। আর এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ হলো যুব অনুষ্ঠান যুববাণী। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান পরিবেশনে ছিল সুর সঙ্গীত একাডেমির যুব বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হলো।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: চাই গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন সরগম অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত। আজ শুনবেন রাগ পূর্বী, শিল্পী গিরিজা দেবী।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন হারানো দিনের গান, আজকের শিল্পী ভূপেন হাজারিকা।

হাতি পড়ে আর দোলা যাবে না কোতলা, রাজা মহারাজার দোলা, বড় বড় মানুষের দোলা, দোলা আঁকা বাঁকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই, রাজা মহারাজাদের দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা, এ দোলা।